আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 11ই শ্রাবণ 1948 অক্টোবর, 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:56। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

বাইবেল থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী বাণী জয়রাম।

বাণী জয়রামের কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলা শহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45, সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30।

চল্লিশ মিনিটে আধুনিক গান। নটায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12:00 অনুষ্ঠান পরিচিতি, 12:05 ছোট্ট সোনা বন্ধুদের অনুষ্ঠান শিশু মেলা, হিন্দি ছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30। বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 আবার হ্যালো অনুরোধ, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 মা বোনেদের জন্য অনুষ্ঠান মহিলা মহল। দুটোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। আধুনিক গান 2:15, রবীন্দ্রসঙ্গীত 2:30, 2:45 শুনবেন নজরুল গীতি।

كل ما هول দুটোই ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। আধুনিক গান 2:15, রবীন্দ্রসঙ্গীত 2:30, 2:45 শুনবেন নজরুল গীতি। 3টে হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল গান। সাতটায় ককবরুক অনুষ্ঠান, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:05 অনুষ্ঠান খেলাধুলা, নজরুল গীতি 8:30, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 শুনবেন লোকগীতি, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ভারতের জাতীয় পতাকার নকশা তিনি তৈরি করেন। তার জন্ম 1876 খ্রিস্টাব্দে 2রা আগস্ট। ব্রাহ্ম সমাজের আচার্য ও সমাজ সংস্কারক বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন 1841 খ্রিস্টাব্দের আজকের দিনে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক, কবি। তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। বাংলা চলচ্চিত্রের প্রাণ পুরুষ হীরালাল সেন, তিনি ছিলেন চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা, ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনী চলচ্চিত্র নির্মাতা এই হীরালাল সেন। তিনি জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দের আজকের দিনে। মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব মহেন্দ্রনাথ দত্ত, জন্ম 1899 খ্রিস্টাব্দের আজকের দিনে। এই দিনেই যাদের আমরা হারিয়েছি, 1844 খ্রিস্টাব্দে অভিধান প্রণেতা রাম কমল সেন, 1922 খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল, 1993 খ্রিস্টাব্দে অভিনেতা কমল মিত্র, 1980 খ্রিস্টাব্দে ভাস্কর রামকিঙ্কর বেজ প্রয়াত হন। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের

সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ পত্রিকার সংবাদ শিরোনাম। ত্রিপুরায় অষ্টম বেতন কমিশন প্রত্যাশা জাগাল। লোকমান্য তিলক পুরস্কারে ভূষিত হলেন অজিত দোভাল। বিদ্যুৎ মন্ত্রীর সদর্থক পদক্ষেপ, 15ই আগস্টের মধ্যে মিলবে বকেয়া 30 কোটি, স্বস্তির শ্বাস ঠিকাদারদের। গৃহগণনায় নিযুক্ত 8,000 কর্মী কর্মচারী স্বল্পতায় সেপ্টেম্বরের ভিলেজ ভোট আবারও ধোঁয়াশায়। কেন্দ্রীয় কর বন্টন, রাজ্য পাচ্ছে 699 কোটি, মোদীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। এজিএমসির 22তম প্রতিষ্ঠা দিবস, বিশ্বমানের স্বাস্থ্যকেন্দ্র রূপান্তরের পথে জিবিপি হাসপাতাল, বলেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক স্বল্পতা দূর করতে 250 MBBS আসনের আবেদন রাজ্য সরকারের। গোমতী জেলায় শুরু জনগণনা। ধর্মনগরে স্ক্র্যাপ গোডাউনে আগুন, বিপুল ক্ষয়ক্ষতি। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। কলেজিয়াম ব্যবস্থার অস্বচ্ছতা নিয়ে শনিবার সরব হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান। এবার ডিলিমিটেশন নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র। আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধে জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গিদের হাতে নিহত হন 2 পরিযায়ী শ্রমিক। পুলিশের তৎপরতায় 5 মাসে উদ্ধার 41 জন নিখোঁজ গৃহবধূ। কমনওয়েলথ গেমসে ছেলেদের বক্সিংয়ের 60 কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের এস সচিন। মোহামেডান স্পোর্টিংয়ের ডামাডোল চলছেই, 1.5 মাসেই হুমায়ুন কবিরের সভাপতিত্ব শেষ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে বড় চমক দিতে চলেছে আর্সেনাল। তুষার ধসে প্রাণ হারালেন নেপালের পর্বতারোহী নির্মল। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। মাইনিং সর্দার সার্ভেয়ার কোলফিল্ড, শূন্যপদ 251, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ডিপ্লোমা বিটেক পাস, পদ অনুযায়ী যোগ্যতা ভিন্নতর, বয়স 18 থেকে 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 5ই আগস্ট। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ বিস্তারিত কল লেটারে এবং এদের ওয়েবসাইটে জানানো হবে। টেকনিশিয়ান কর্পোরেট সেক্টর, শূন্যপদ 237, শিক্ষাগত যোগ্যতা আইটিআই ডিপ্লোমা পাস হতে হবে, বয়স অনূর্ধ্ব 35 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 5ই আগস্ট। বাছাইকৃত হলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র দিনক্ষণ বিস্তারিত কল লেটারে এবং এদের ওয়েবসাইটে জানানো হবে। অ্যাসোসিয়েট কর্পোরেট সেক্টর, শূন্যপদ 130, শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক সিভিল ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 5ই আগস্ট। বাছাইকৃতদের পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র আগরতলা শহর।

সারা দেশের অন্যান্য শহরে দিনক্ষণ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। অ্যাপ্রেন্টিস রেল মন্ত্রক শূন্যপদ 1853টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7ই আগস্ট। বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। শুনলেন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 64% হতে পারে। ঝোড়ো হাওয়ার ফলে মাছ আর সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই মাচা শক্ত করে বেঁধে রাখুন। নরম কাণ্ড বিশিষ্ট গাছ যেমন পেঁপে, কলা ইত্যাদি ঝড়ের ফলে নুয়ে বা ভেঙে যেতে পারে। গাছে ফল থাকলে ভেঙে বা নুয়ে পড়ার সম্ভাবনা বেশি, তাই সেই সমস্ত গাছে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দেওয়া যেতে পারে। অসময়ের সবজি চাষ সবসময় লাভজনক এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। পরিকল্পনা করার সময় বৃষ্টির কথা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ফুলকপি, টমেটো, মরিচ এবং বেগুন লাগানোর জন্য নার্সারি তৈরির কাজ শুরু করা যেতে পারে। বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য বীজতলা খানিকটা উঁচু করে দিতে হবে, অথবা চারাগাছের ট্রেতেও বীজ বপন করা যেতে পারে। বীজতলায় শেড নেট ব্যবহার করা যেতে পারে, যা ভেক্টর রোগ কমাতে সাহায্য করবে এবং সুস্থ চারা তৈরিতে সাহায্য করবে। সূর্যালোক থেকে সুরক্ষার জন্য নার্সারিটি 6.5 ফুট উচ্চতায় নেট দিয়ে ঢেকে রাখতে হবে। প্রতি কেজি বীজে 2 গ্রাম থিরাম দিয়ে শোধন করে নার্সারিতে বীজ বপন করতে হবে। অতিরিক্ত কচি ও রসালো ঘাস খাওয়ার ফলে গবাদি প্রাণীর পেটে গ্যাস হয়ে যেতে পারে। নিকটবর্তী পশু চিকিৎসকের সাথে পরামর্শে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আউশ ধানের শীষ বেরোবার সময় হয়ে এসেছে। এই সময় আগাছা পরিষ্কার করে জমিতে কানি প্রতি 10 কেজি ইউরিয়া চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। তবে বন্যার জলে ক্ষতিগ্রস্ত জমিতে জল সরে যাওয়ার পর 2% ইউরিয়ার দ্রবণ মাঠে স্প্রে করতে হবে এবং তারপর চাপান সার হিসেবে কানি প্রতি 5 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

0: চরণ বিচরণ যাবি যে তোরে তারা নামে ডুব দে রে মন ভব।
1: শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন ভক্তিগীতি ভক্তি সুধা অনুষ্ঠানে।

শ্রী কুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:50। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে 7,866 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে 100 সপ্তাহ ব্যাপী। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই আগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। মন্ত্রক থেকে প্রকাশিত রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি অর্থাৎ 19,208 কোটি টাকা পেয়েছে। এরপর রয়েছে বিহার 10,845 কোটি টাকা ও মধ্যপ্রদেশ 8,010 কোটি টাকা। পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা। মহারাষ্ট্র পেয়েছে 7,022 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংগঠনগুলির যুব শাখা এবং 125টিরও বেশি সহযোগী আধ্যাত্মিক সংগঠন ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ

দেবে। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF-এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা, হিমাচল প্রদেশ 193 কোটি 95 লক্ষ টাকা এবং অরুণাচল প্রদেশ পাচ্ছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এই জেলায় ভারী বর্ষণের ফলে এ পর্যন্ত 4 জন প্রাণ হারিয়েছেন। প্লাবনে প্রায় 4,000 মুরগি ও 50টি গবাদি পশুও মারা গেছে। চন্দ্রপুর জেলায় ওয়ার্ধা ও ওয়াইনগঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় চন্দ্রপুর শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। এদিকে গতকাল বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকা খেদে গাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলামে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল কোট্টায়াম, ইদুক্কি ও মালাপ্পুরম জেলায় বৃষ্টিজনিত কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ আরও 6 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দিচ্ছে। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে যেন তারা আগামীকাল পর্যন্ত উত্তর আরব সাগরের কিছু অংশে এবং এ মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশে মাছ ধরতে না যান। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাজ্যের নারী নিরাপত্তা শাখার অধিকর্তা চারু সিনহা জানান, তার বিভাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে নারী ও শিশু কল্যাণ বিভাগ, শ্রম বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিশু কল্যাণ কমিটি, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করে। 124টি উপবিভাগীয় দলের প্রায় 620 জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। পুলিশ 1,705টি মামলা দায়ের করেছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করেছে। প্রায় 6 বছর বিরতির পর হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিপকিলা দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ফের শুরু হয়েছে। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি গতকাল কিন্নর জেলার পু মহকুমার নামগা সীমান্ত পঞ্চায়েত এলাকায় ছুপান ট্রেড মার্টের উদ্বোধন করেন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য শুরুর লক্ষ্যে 17 জন ব্যবসায়ীর একটি দলের যাত্রা সূচনা করান। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাভ বখতিয়ার ওদিলোভিচ আজ থেকে চলতি মাসের 5 তারিখ পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সফরকালে ওদিলোভিচ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা ১৩ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। গতকাল নাজকা লাইন্সের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এতে ১১ জন যাত্রী ও ২ জন পাইলট ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতা ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক কষেছিল। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ অধীনে আবেদনকারীদের গতকাল শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৩টি সোনাসহ ৩৯টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের দশম দিনে ভারত মোট ১৬টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফরমেন্স দেখা গেছে বক্সিংয়ে। ৭টি সোনা এবং ৩টি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে। পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং ৬০ কেজি বিভাগে শচীন সিওয়াজ সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার, ৫৭ কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, ৬০ কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘার্স এবং ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারওয়াল এবং যদুমণি সিংও বক্সিংয়ে ভারতকে রূপো এনে দিয়েছেন। অ্যাথলেটিক্সে গুলবীর সিং পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রূপো জয়ের পর ৫,০০০ মিটারেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে একই গেমসে অ্যাথলেটিক্সে ২টি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। পুরুষদের শর্টপাট A57 ইভেন্টে সোমন রানা সোনা ও ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে ১,০০,০০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত কিস্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে ৭,৮৬৬ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন। এই অভিযান চলবে ১০০ সপ্তাহ ব্যাপী। ১৩টি সোনাসহ ৩৯টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশা মুক্তি ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্য স্তরে সূচনা অনুষ্ঠান আজ সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, NSS-এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। গতকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, GBP হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবার উত্তর পূর্বাঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য ATGD-র পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে ভারতীয় যুব সম্প্রদায়কে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী যুব সম্প্রদায়ের প্রতি পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং ভারতীয় শিল্পকর্ম উপহার দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মাইসুরুতে স্বামী বিবেকানন্দ কালচারাল যুব কেন্দ্রে বিবেক স্মারকের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি ছিল আমাদের যুবকদের পরামর্শ দেওয়া এবং তাদের

ভারতকে দেশ ও জাতির জন্য কাজ করার বিষয়ে সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, স্বামীজি যুবকদের শিক্ষাকে জাতি নির্মাণের শক্তিশালী ভিত্তি হিসেবে দেখতেন। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কে প্রস্তাবিত বিকল্প রাস্তা তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, টেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেলস্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। রাজ্য জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর গতকাল থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অতিক্রম করে সরাসরি ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার শিবকিলার মধ্য দিয়ে এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 থেকে এই পথ দিয়ে চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে জুডোয় প্রথম স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। মেয়েদের 48 কেজি বিভাগে জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় শরৎ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ 2-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাগতর শৈশিমুং তাং সেপ্তাই থংমুংনে বাবায় হামক্রাই তুমানী বাকে ভারতনি সিকলা হদানো বলাইখা মন্ত্রীবক্রক মচাং মোদী সিকলা হদানী বখাক সাফসুত্রা অভিয়ান তৈ তাই ন্যাচারেল রিসোর্স মথাং নারকনা তাই ভারতনি স্নামখরিয়া ফার্মা বাবায় সকার ড্রনানী বাকে কবকমুং নারক্ষা মন্ত্রীবক্রক মিয়া মাইসোর স্বামী বিবেকানন্দ কালচারেল সিকলা সেন্টার বিবেক স্মারক ন চেঙ্গে রিফ্রু ফান্ডরি উইশাখা স্বামী বিবেকানন্দনী নাহারমুং চিনি সিকলা রগ্ন কক বিতিরনা তাই বরগ্ন হাকতর তাই বরসংনি বাকে সামুং তাংমাও রংমারি গনাং স্নাম তিশানানী মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামুং বতাং ন পান্দাতে চেঙ্গেরিওয়ানো শিকলা তাই থং নাইখুংনি বিশিং মাই ভারত ত্রিপুরানী তৈদুল মুম্বাই নশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযাননি হাস্তে বেরেমনি পান্দা তিনি ত্রিপুরা কেন্দ্রনি রংনজ্ঞ সংসা জাগানো পান্দা ও নারুয় বক্রগঙ্গই মান জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হাস্তিনি জুদা জুদা বাবাইনি স্রংনাই রক মাই ভারতনি বাইথাং মুচুঙ্গই সামুং তাংনাই এনএসএস শিকলামথা হাফাংনি অফিসার রক্ন খবৈ জুদা জুদা বাবাইনি অজারক পান্দা মান জাগানো বিশিদগ্রমই মথাকজাক তংমান ইয়াগুল মিয়া নিশিমি ভারত তাই চীন নি বিশিঙ্গ আরিলাই দাদাক সিদাক বানিয়া খ্লাইনা নিতাইশা চেংরজাখা হিমাচল প্রদেশ নি কিন্নোর হাংখরনি শিবকিলানি বিশিংতৈ অ বানিয়া চেংজাক্ষা হাস্তেনি অলমন্ত্রী জগৎ সিং নেগি মিয়া হিমাচল

0: Pradesh ni kinnor hangkhor ni puho bkhaste ni hayung berem ni ari namgei chupne wo banana ri trademark fiyogi rekha tai khorok chis ni baniya khlainai rokni bodol kaisa ari lai baniya khlaina ni bagai lamre laikha covid 19 bemar ni bagai bishi nui chi sai nui chi bishi ni simi olamatui chin bai bharat ni baniya muthakjak tongmani বসং নাই মুথাং এডভাইজার অজিত ধুবাল নমিয়া পুনে ও সংসাজাক পান্দা কাইসাও লোকমান্য তিলক বসং সকাত নৈশাই নৈচিদ ইয়াফার জাক্ষা লোকমান্য বাল গঙ্গাধর তিলক নি ফিল সারা দক থৈমা সালন রেগে লোকমান্য তিলক মুইতো ট্রাস্ট বাই সংসাজাক অসকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়াগ ইয়াফারির ও পান্দা ও কক নারংমা ও মুচাং শাহ শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তুই দুল মুম্বাই বসং নাই মুথাং বাবয় কিচা সুক নাং কুকমা কক চ মুখথাং খলাইনা অব নাংমা বারজাই আচাক্ষা আগরতলা আউলি হাফাং মেডিকেল কলেজ ন সেন্টার অব এক্সিলেন্স নামই তিসানা নাহারে মিয়া রামকৃষ্ণ মিশন বাই মুং শয়র লাইখা মিয়া আগরতলা হাফাং মেডিকেল কলেজ নি ফিল নুই চি নুই বিশি পুংমানি কিতিংগৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা জিবিপি শাখ হামনি সেবরুমা লগি লগি সরং মুং চেরি নাইমাতাই সুপার স্পেশালিটি নি স্যাপসাপ সালচি সালকা আমচাইনি নাংকুকমা থায়েঙ্গি বাচাখা পান্দা ও আসামনি তৈতর্মা ও দেরা জাগ রগ্ন এটি জিদিনীব খাকতে খকসার আশাই রাং ইয়াফার জাখা আগরতলা হাফাংনি মেডিকেল রুংন কতরনি নৈচি নৈ সংচামা সালন রগি মিয়া আগরতলা হেরিটেজ পার্ক গানানি আমসায় থাংলাইসু খ্লাইনাই লুকু রগ্ন মাগনা শাখাম চেরি নাইমা শ্যাবরজাখা আরো মানজাখা ডাক্তার কনক চৌধুরী এজিএমসি নি জুদা জুদা শাখ নাই নাই রক আগরতলা হাফাংনি মেডিকেল রুংন কতর নিয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশন নি ফিল নৈচিনি সংসামা সালন রগে মিয়া বিলোনিয়া ও থৈরমা শিবির তাই স্রাইরগ্ন আচুগি রিগমা বাতাই লাইমুং সংসাজা খা থৈরমা শিবির খড়ক নৈচিদক বাই থাংমুচুঙ্গুই থৈরখা এনএফ রেলওয়ে নি লামদিং বদরপুর সেকশন নি বিশিং নিউ হারেঙ্গা যাও স্টেশন ও দেরামাও ক্লাইজাক কাইনি রেল লাইন্স নামুং নি সামুং তাংজাগি তঙ আবনুরগি থাম নম্বর লাইন তৈ তুরুক তুরুক ট্রেন থাংলাইসু খ্লাই তঙ এনএফ রেলওয়ে নি বখাকতৈ সাজাক্ষা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি নারেঙ্গি নি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরুয়ান 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস তিনি আগরতলা নি সিমি হর দামচিসা সতী থামসি নারেঙ্গি থাংনা লামরুয়ান আবন কারিব 01666 আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস তিনি হর দামচিসা ও আগরতলা নিশিমি থাংনা লামরুয়ান নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত ভারত সংকল্প অভিযান নিব খাগ মিয়া সিপাহীজলা হাংকর বেরেমনি হুকুমু বাতাই লাইমুং পান্দা সংসাজাক্ষা মেলাগড় পুর পরিষদ নি নগর সংসাজাক অ বাতাই লাইমা ও হাংকর নি খড়ক নৈরা বাজি বাতাই নাই রক মানজাক্ষা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাই লাইমুং নি মিয়া হরনি থংমুঙ্গ সরুষ সংঘ ক্লাব কুপলাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সংসাজাক থংমুঙ্গ সরুষ সংঘ নৈ সাগুল নি ফের বাই ত্রিপুরা পুলিশ ন মেচেন খা তিনি দ্বীপর জোরানি নবার তুইবার নি সেকাংবাড়িয়া ককমুঙ্গ সাজাক খা নখা চুমুই কবলচাক তঙ্গানু ফেরাং কগই ওয়াতই ওয়াইমান আগরতলা ও তিনি ফুঙ্গ খামানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস শালনি শাকানি তুংমারি তঙ্গানু থামচিবা ডিগ্রি নি গানাগিনি ও ককবরক বাই ককতুমা পরিমুং তাবুক নি বাগে অরণ পাইখা উলনি ককবরক ককতুমা আওয়াই এঙ্গানু তিনি সানজা দামস নি তামুই সতী ব্রৈচিবা ও
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী সুপ্রতীক দাশ।

আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন শ্রেয়া ঘোষাল, শ্রীকান্ত আচার্য এবং শম্পা কুণ্ডু। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

0: आप सुन रहे हैं
1: এতক্ষণ আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। 12:30 হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 আবারও শুনবেন হ্যালো অনুরোধ। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। মহিলা মহল অনুষ্ঠান 1:40, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 2:30। আবার পড়ছি, 2:30 শুনবেন মনসা মঙ্গলের পুনঃপ্রচার, 3:00 হিন্দি এবং 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 থেকে

তে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে 2:15 আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত শুনবেন 2:30। আবার বলছি, 2:30 শুনবেন মনসা মঙ্গলের পুনঃপ্রচার, 3:00 হিন্দি এবং 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 শুনবেন ঘর গৃহস্থির আসরে রবিবারের আড্ডা। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্র থেকে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 8:05 রয়েছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, নজরুলকে দিয়ে 8:30। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, লোকগীতি 10:10, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

0: তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা শুনছ। তোমাদের সবাইকে আজকের আসরে আমরা স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা আজকেও তাদের পরিবেশনা নিয়ে আসরে উপস্থিত আছে, তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবে বলে। আমরা এখন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। কেমন আছো সবাই?
1: ভালো।
0: আচ্ছা, আওয়াজটা অনেক মৃদু হলো, ঠিক আছে, অসুবিধে নেই। আজকের আসরের প্রথম বন্ধুর কাছে আমরা চলে যাব তার পরিবেশনা শুনবার জন্যে। কি নাম তোমার?
1: কণিকা সেন।
0: আচ্ছা, কণিকা কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, শুনি সবাই মিলে।

0: যাই হোক, কণিকা আমাদেরকে শোনালো এমন একটা গান যা মূলত বৈশাখ কেন্দ্রিক এবং পহেলা বৈশাখের থিম সং হিসেবেও কিন্তু কালক্রমে এটা পরিগণিত হয়েছে। যাই হোক, বৈশাখ আসতে আরও মাস তিনেক দেরি আছে, তারপরও আমরা একটু অগ্রিম স্বাগত জানালাম আর কি।
1: ঠিক আছে, শুনি আরেকটা শোনাবে, শুনি।

0: আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে। কি নাম তোমার?
1: দেবারুণ দত্ত।
0: আচ্ছা, দেবারুণ কি গান শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা আচ্ছা,

0: এবারে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: স্নিগ্ধা সাহা।
0: স্নিগ্ধা, কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা শোনাও।

0: আচ্ছা, তোমার নামটা বলে দাও।
1: অমৃতা দেব।
0: আচ্ছা, অমৃতা আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো। ছোট্ট বন্ধুরা, গান কবিতা ছড়া সব মিলিয়ে আমাদের আসরের সময় আজকে একেবারেই ফুরিয়ে এসছে এবং সময়ের ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে আজকে আসর গোটাতে হবে। তো তোমাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী আসরে আবারও কিছু নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সেই অবধি তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। খুব ভালো থাকবে সবাই।

এতক্ষণ শুনছিলেন ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো অনুরোধ।

শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে আমাদের আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এ সপ্তাহের হ্যালো অনুরোধ। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। এই এক ঘন্টা সময় আমরা আপনাদের সঙ্গে কথা

তাই গানের সুরে কাটাব। বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ, বন্ধু মানে ভেসে থাকা ভালোবাসার বাতাস। বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল, বন্ধু মানে ধূর কিছু হয়নি, আবার নতুন করে শুরু করি চল। শৈশবের দুষ্টুমি থেকে যৌবনের স্বপ্ন আর প্রৌঢ় বয়সের নিঃসঙ্গ বিকেল, সব জায়গাতেই কিন্তু বন্ধুত্ব একান্ত প্রয়োজন। হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে তার নাম বন্ধুত্ব হয় না, কিন্তু সম্পর্কটা বন্ধুত্বের হয়। এটা ভাই বোনের হতে পারে, স্বামী স্ত্রীর হতে পারে, বা অন্যান্য যে কোনো বয়সের সঙ্গে যে কোনো বয়সের হতে পারে। রবীন্দ্রনাথ বলছেন, গোলাপ যেমন বিশেষ জাতের ফুল, ঠিক তেমনি বন্ধু হচ্ছে বিশেষ জাতের মানুষ। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে বন্ধু ছিল, আছে এবং থাকবে। অনেক বন্ধুকে হয়তো আমরা হারিয়ে ফেলেছি সেই শৈশবে বা তার উপরে, কিন্তু তাদের কথা আমাদের মনে থাকে। সেই স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমরা অনেক বন্ধু পেয়েছি, বান্ধবী পেয়েছি। হয়তো কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়ের ব্যবধানে তারা অনেক দূরে আছে, কিন্তু তাদের কথা আমরা ভুলে যেতে পারিনি আজও। কেন এত কথা বলছি, কারণ আজকে একটা বিশেষ দিন। আমাদের দেশে প্রতি বছরই আগস্টের প্রথম রবিবার দিনটিকে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। আমরা যখন সেই কলেজে পড়তাম সেই সময় এই দিনটাকে ব্যাপকভাবে সেলিব্রেশন করতাম। আজকে সেই দিনের কথা ভীষণভাবে মনে পড়ছে এবং সেই নস্টালজিয়ায় হাসছি আর কি। তো যারা আমাদের অনুষ্ঠান শোনেন, আমাদের শ্রোতা বন্ধু আমরা বলি, তারাও আমাদের বন্ধু। তো আজকে এই বিশেষ দিনে আমাদের সকল শুভানুদ্বয়ী এবং শ্রোতা বন্ধুদেরকে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই প্রেক্ষাপট ধরে, সেই প্রসঙ্গক্রমে আজকের সিক্রেট কোড থাকবে বন্ধু তুমি। এই বন্ধু তুমি সিক্রেট কোডে আজকে আপনারা ফোন করবেন, কথা বলবেন, গান শুনবেন। আজকের সিক্রেট কোড বন্ধু তুমি। দেখা গেছে অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ক বা নারীর বন্ধন ছাপিয়ে যায় এই বন্ধুত্ব। এবং সুখে দুঃখে হাসিতে কান্নাতে এই বন্ধু যে সম্পর্কটা মনের অজান্তেই তৈরি হয়, বিপদের দিনে সুখের দিনে এমন বন্ধু আছে যারা ঝাঁপিয়ে পড়ে। হয়তো রক্তের সম্পর্কের মানুষগুলোকে তখন অনেক সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু বন্ধু কাছে থাকে। সে কিন্তু রাত বিরেতে আপনার ডাকে ছুটে আসে, এমন বন্ধু আছে। তো যাই হোক, আমাদের জীবনের একটা বিশেষ সম্পর্ক হচ্ছে এই বন্ধুত্ব বা বন্ধু। সেই প্রেক্ষাপট ধরে আজকের দিনটিকে অনেক জায়গাতেই ছেলেমেয়েরা বা বড়রা সবাই, ছোট থেকে বড় সবাই সেলিব্রেশন করছেন আমাদের দেশে। তো আজকে বন্ধু তুমি সিক্রেট কোডে আপনাদের সঙ্গে কথা হবে, সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে।

0: হ্যালো,
1: একটু জুড়ে বলুন। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: আচ্ছা
1: এখনই শুনতে পাচ্ছি। তো আজকের রিক্রিয়েট কোডটা বন্ধু তুমি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কারণ আমাদের এই ফ্রেন্ডশিপ ডেতে আজকের রিক্রিয়েট কোডটা একেবারে কি বলবো, মানে অবশ্যই অবশ্যই একেবারে খাপে খাপে মিলে গেছে। আর বন্ধু তুমি আমাদের জীবনে, গানের কথা একটা বলি আর আলোচনা,
0: বন্ধু দিবসের একটা গান বলুন।
1: অথবা অনেক শ্রোতা বন্ধুরাও আলোচনা করবেন। তো আজকে গানটা আমি শুনতে চাইছি। হ্যালো,
0: হ্যাঁ বলুন আপনি।
1: হ্যাঁ গানটা হলো এরকম, ওয়ারিস ছবিতে
0: হ্যাঁ
1: আশা ভোঁসলে গিয়েছেন গানটা। আরে মুঝে তারে মুঝে বিচিত্রলম চলিয়া, আরে মুঝে তারে।

0: ए मुझे बीची तलम तलिया, छोड़ के ना जाना सैया, कभी मेरी गलिया। এরকম গানটা আর আশা বসিয়েছি গিয়েছেন। আর আজকের বন্ধু সিক্রেট কর বন্ধু, তুমি সত্যি একেবারে অদ্ভুত একটা সুন্দর একটা,
1: কি বলছিলেন গানের লাইনটা কি বলছিলেন?
0: আর বন্ধু আমাদের জীবনে হয়তোবা কৈশোর কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বা বার্ধক্য বিভিন্ন বন্ধু আমাদের হয়, আর বন্ধুত্বের যে নিদর্শন বা বন্ধুত্বের যে পরিসীমা বা তার যে লওয়াজিমা ঠিকঠাক বয়সের উপর নির্ভর করে না। অনেক সময় দেখা যায় হয়তোবা একজন বয়স হয়ে গেছে ওনার একটু, কিন্তু তার যে বন্ধু অসম বন্ধু, কিন্তু তাদের মধ্যে একটা নৈকট্য বা তাদের মধ্যে যে একটা ইন্টিগ্রেসি দেখে অবাক হই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু এমন এক জিনিস, বিশেষ করে শুধু মানুষ হিসেবে নয়, আমরা যে ইতর প্রাণী বলুন, কুকুর বলুন, বিড়াল বলুন, ওরাও আমাদের বন্ধু। আর বিশেষ করে বই বই আমাদের কি বলবো একেবারে নির্ভীত একটা সময় আমাদের পার করে দেয়। বই যদি আমরা ঠিকঠাক বইকে নিয়ে কি বলবো মনোনিবেশ করি বই নিয়ে, তাহলে বইটাও একটা পর্যায়ে আমাদের জীবনে বন্ধুত্বের দাবিদার হয়ে ওঠে। আর গান তো আছে, একটা কথা আছে না যে মিউজিক ইজ দ্য বেস্ট মেডিসিন অফ হিউম্যান বিইং, সত্যি তাই। কারণ মিউজিক যে বা গান হলো আমাদের একটা এক বন্ধুর মতন আমাদের। তো বন্ধু সেই হয় যে সময়ে বলে কিরে কি করছিস, ভালো আছিস তো, আর শুধু মুখে বলে না, কাজে করিয়ে দেখিয়ে দেয়। আর সুসময়ও তার যে দরাজ হাত বা তার যে কি বলবো মানে সেটা অবশ্যই আমাদের সাথে একবারে ঘুর মিলে যায়, মানে সে দুঃখে যে কোনো অবস্থায় হোক বন্ধু যদি ঠিকঠাক হয় আমাদের জীবনে একটা বিরাট পাওনা আমাদের। যাই হোক, অনেক কথা আপনিও বললেন, ভালো লাগে বন্ধুরা বলবেন। তো আজকে এই গানটা শুনতে চাইছি যাদের নিয়ে, বিশেষ করে অবিনাশ ভাই, শ্রীমজিৎ বাবু আসছেন, তারপর নিতিন চক্রবর্তী, তারপর দেবজিৎ দাস, আর সজল দাস, মালাকার কার্তিক মালাকার, অম্বালিকা ভট্টাচার্য, আর আমার রুমিনী প্রভাকর। তো ভালো থাকুন,
1: ঠিক আছে,
0: ভালো রাখুন।

0: নমস্কার।
1: নমস্কার হরিজি জি,
0: নমস্কার, বলুন। ধন্যবাদ আপনাকে। বলুন কি বলুন, আজকে এই ফ্রেন্ডশিপ ডেতে কি গান শোনাবো আপনাকে, বলুন।
1: আজ গানা গানে বলেন দোস্তি, দোস্তির উপরে গানা দোস্তি, তুমি কিছু গানা ধ্যান বলবে দোস্তির উপরে, অলকা অগ্নিকুমার কা গানা হ্যাঁ তো বই শুনবা দিজি, দোস্তি ফিল্ম কা গানা হ্যাঁ।
0: দেখছি আমি আপনাকে কি গান দেখছি, আজকের এই বিশেষ দিনে কি গান শোনানো যায় আপনাকে।
1: হ্যাঁ, দোস্তি অলকা অগ্নিকুমার দোস্তি ফিল্ম কা গানা হ্যাঁ, জিন্দগি বন গই দোস্তি,
0: দেখছি একটু অপেক্ষা করুন, আপনি একটু অপেক্ষা করুন, এত এত উতলা হলে তো হয় না, আপনি তো ঠিক করে লাইনটা বলতে পারছেন না। জিন্দগি কি বন গই দোস্তি, ঠিক আছে, দোস্তির উপরে আমি কিশোর কুমারের কণ্ঠে আপনাকে শোনাচ্ছি।
1: আবহাওয়া
0: আছে রোদ বৃষ্টি সমস্ত কিছু মিলে, আচ্ছা হ্যাঁ, খুব মনোরম আবহাওয়া এখানে আছে। কি বলছেন, খুব ভালো, নাচ গান কর্ম সমস্ত কিছু মিলিয়ে থাকুন, গান শুনতে থাকুন, ভালো থাকবেন, আমরা ফোন করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো,
0: বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আমি সুশীল সিনহা পেশাদর থেকে।
0: আচ্ছা, বলুন সুশীল বাবু।
1: দাদা, আজকে সিগারেট করো লোক বন্ধু তুমি।
0: আচ্ছা,
1: আর ছবির নাম হচ্ছে দাতা মিঠু চক্রবর্তী ফিল্ম।
0: আচ্ছা, গানের লাইনটা বলুন, কোন গানটা শুনবেন?
1: বন্ধুত্বর একটা গান, ইয়ার ইয়ার তেরা ভুলে গেছে গিয়া। গানের লাইন হচ্ছে, তেরি মেরি ইয়ারি দোস্তি সি হামারি।
0: আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
1: দাদা, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: দাদা, এটা খুব ভালো। এখন তো আমাদের ওখানে তো এখন ক্ষেত চলছে।
0: আচ্ছা, ক্ষেত চলছে।
1: আমি তো একজন কিছু, আমি তো এখন ক্ষেত মোটামুটি শেষের পথে পথে এখন দাদা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, গান,
1: হ্যাঁ বলুন।
0: দাতা ছবি থেকে, হ্যাঁ পেয়ে গেছি। অনেকদিন পর আপনি ফোন করলেন অনুষ্ঠানে আজকে।
1: দাদা, আমাদের ওখানে তো শর্মা স্যার তো এসেছিল দুই তিনবার। আমি তো একদম কৃষক না।
0: হ্যাঁ জানি, আমি আমি জানি আপনার ওখানে গিয়েছিলেন, আপনি কথা বলেছেন, আমি জানি সব।
1: হ্যাঁ, আমার তো দাদাকে দেখে খুব আনন্দ লেগেছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। তো আপনাকে গান শোনাচ্ছি আমি, আপনি মনোযোগ দিয়ে আমাদের জন্য কৃষি কাজ করছেন, করুন। আপনারাই আমাদের দেশের মানে ত্রাতা বলা যায়, কৃষক শ্রমিক যারা আছেন তারাই দেশ গঠনের কাজে নিযুক্ত আছেন। এবং আপনি ফাঁকে ফাঁকে ফোন করছেন, কৃষিকাজের ফাঁকে ফাঁকে এই অনুষ্ঠানে করলেন, ধন্যবাদ আপনাকে। এভাবে মাঝে মধ্যে ফোন করবেন, আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে করবেন। আপনার জন্য ওই যে গানটা পছন্দ করেছেন দাতা ছবি থেকে আমি পাঠাচ্ছি আপনার জন্য।
1: দাদা নমস্কার। দাদা,
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন দাদা।
0: হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ।

0: নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নেবেন দাদা?
0: নমস্কার বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন,
1: আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: একদম একদম।
0: আচ্ছা,
1: ভালো হয়ে গেছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ফোনটা পেয়ে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর আজকে সিক্রেট কোড রেখেছেন বন্ধু তুমি। তো আজকে আগে গানের কথাটা বলেছিলি আগে,
0: হ্যাঁ বলুন।
1: আমাকে আজকে শুনিয়ে দিন মোহাম্মদ রফিজি আর লতাজির বিখ্যাত একখানা গান, ছবির নাম ভিগি পালকে।
0: আচ্ছা,
1: আর গানের লাইনটা হচ্ছে জানাম জানাম কা সাথ হে।
0: আচ্ছা,
1: এই ছবিটি 1982 সালে মুক্তি পেয়েছিল, সর্বকালের শ্রেষ্ঠ একখানা গান। আর এই গানটির রূপ দিয়েছেন এম জি হাসমত, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন যুগল কিশোর।
0: আচ্ছা,
1: তো আসলে বন্ধু শব্দটা অনেক বড়।

0: একটা শব্দ মুখে আমি বললাম ও আমার বন্ধু, এত সহজ নয়।
1: সেটাই,
0: আসলে মুখে বন্ধু বললে হবে না, কাজে বন্ধু হতে হবে, বন্ধুর বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে।
1: সেটাই সেটাই মুখে।
0: আর এক কথায়, আমার খারাপ সময় যাকে আমি পাশে পাবো সেই প্রকৃত বন্ধু আর কি।
1: সেটাই সেটাই সেটাই সুখে দুঃখে
0: থাকবে না।
1: না না, বন্ধুত্বের মধ্যে স্বার্থপরতা থাকলে সেখানে বন্ধুত্বই আর থাকে না। শুধুমাত্র মানে যখন মানে আমরা যেমন কোথাও ঘুরতে যাব, তো তখন বন্ধুর কথা মনে হবে, 12 বছরে একবার মনে হলো না, এটা তো আর বন্ধুত্ব হয় না। তো মুখে অনেকেই দেখবেন, মুখে অনেকেই যেমন সমবয়সী বা একসঙ্গে পড়াশোনা করেছেন, তো কি বন্ধু বলে সম্বোধন করে বলেন, তো বেসিক্যালি এটা বলার জন্য বললেন, কিন্তু এটা হয়তো অনেক সময় বাস্তবে থাকে না। অনেকে দেখবেন আপনি কোনোদিন হয়তো স্কুলে পড়াননি বা প্রাইভেটে পড়াননি, অনেকে দেখবেন পাড়াতে কেউ কাকে মাস্টার মাস্টার বলে ডাকছে, বেসিক্যালি তিনি তো মাস্টার নন। ঠিক সেইভাবে আমি দেখেছি অনেক সময় হয়তো বন্ধুত্বের সম্পর্ক নেই, এক সমবয়সী তো বন্ধু বলে সম্বোধন করছেন। তো বেসিক্যালি আমরা যদি বলি সুখে দুঃখে আপদে বিপদে যাকে কাছে পাই, সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে যদি তিনি থাকেন, তাকেই আমার বন্ধু বলে ধরে নিতে হবে, সেটাই আর কি।
0: একদম, সুখের সময় তো দাদা বন্ধুর অভাব হয় না।
1: সেটাই, কারণ বসন্তের কোকিল হয়ে অনেকেই আসতে পারেন, কিন্তু বর্ষাকালে যিনি আসেন, যে যদি আসে, তাহলে তাকেই আমার মানে আমার শুভাকাঙ্ক্ষী কোকিল বলে ধরে নিতে হবে, এটাই হচ্ছে ঘটনা আর কি। তো বন্ধুদের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম, এই ব্যাপার আর কি।
0: আর এই গানখানি আপনাকে শোনাবো, আর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় রয়েছেন, জহরলাল বর্মন মহাশয় রয়েছেন, লালন ভাই, বাদল ভাই, বুলটি বোন, অবিনাশ টেলিয়ান নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবো।
1: আচ্ছা
0: নমস্কার দাদা, ভালো থাকবেন।

0: বন্ধু
1: বন্ধু তুমি বলুন।
0: বন্ধু
1: আচ্ছা
0: রাত্রি যে গানটা শুনবো, ছবির নাম হলো পুষ্কর,
1: হ্যাঁ
0: আর গানের লাইনটা হলো কুছ দিন আর রেহতা, দুনিয়া মে লোগ বল রেহে জাতি হে দোস্ত। আর এই গানখানা শুনবো কত মধুর রয়েছেন রাধা আশুতোষ দেবনাথ, প্রীতি সংগীতা দেবনাথ রয়েছেন, পিন্টু সিনহা আর রয়েছেন, রাজেন্দ্র চাকমা, আর এই মধ্যে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে এনে শুনবেন, আপনিও শুনছেন।
1: ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠাচ্ছি।
0: ঠিক আছে দাদা, রাখছি, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার নিবেন্দ্র দা।
0: নমস্কার, বলুন।
1: আমি কৈলাসর চন্ডীপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: দাদা, আজকে সিগারেট করতে

নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো,

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি বাদল ঘটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা,
1: আজকে দাদা সিক্রেট কোড হলো বন্ধু তুমি। অবিনাশ দাদা ভাই যেইভাবে বললো কথাটা ঠিকই, প্রকৃত বন্ধু যে হবে সত্যি সবসময় পাশে থাকবে।
0: আচ্ছা, উনি
1: আজ বন্ধু হলো, আজ 10 বছর পর মনে হলো সে প্রকৃত বন্ধু নয়, তাই না?
0: হ্যাঁ, এটা অবিনাশ বাবু নয়, এটা আশুতোষ বাবু বলেছেন।
1: হ্যাঁ, আশুতোষ বাবু দাদা বলেছেন।
0: হ্যাঁ, আশুতোষ
1: খুব সুন্দর বলেছেন, আমি ওনার সঙ্গে একমত।
0: সেটাই, আমরা সবাই একমত। আমরা যারা প্রকৃত বন্ধুত্বের মানে কাঙ্ক্ষিত ব্যক্তি বা আকাঙ্ক্ষী, আমাদের তো সেই কথা।
1: হ্যাঁ দাদা।
0: হ্যাঁ,
1: আর আমি দাদা গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে প্যার কা সায়া।
0: আচ্ছা,
1: শিল্পী হচ্ছে আশা ভোঁসলে আর কুমার শানু। গানটা হচ্ছে তেরি দোষ তিসে মিলা হ্যায় মুঝে এক তোফা প্যার চাহিয়ে, এরকম একটা গান আছে আর কি।
0: আচ্ছা,
1: তেরি দোস্তি সে মিলা হ্যায় মুঝে এক তোফা প্যার কা, এইরকম দাদা গানটা আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর গানটা দাদা হবে
0: প্যার কা সায়া? হ্যাঁ হ্যাঁ হবে।
1: আর এই গানটা দাদা যাদেরকে নিয়ে শুনবো, সত্যি আমাদের কি বলবো, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের ত্রিপুরা দাদাদের সঙ্গে এমনই ভাবে আমাদের ভাব ভালোবাসা হয়ে গেছে, মানে কি বলবো, বন্ধুর থেকেও অনেক বেশি। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদেরকে নিয়ে তাদের গানটা শুনবো, সঙ্গীতা দেবনাথ, দাদা আশুতোষ দেবনাথ, শ্রীমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আজের বিশ্বজিৎ পাল, আর আমাদের পশ্চিমবঙ্গের বন্ধু আছে লালন ঘরামি। আর ভালো থাকবেন দাদা, নমস্কার নেবেন।
0: ঠিক আছে, নমস্কার, আপনি ভালো থাকবেন।
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো হ্যালো বলুন।
1: নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ভালো আছেন দাদা ভাই?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি দাদা ভাই। আর ফোনটা পেয়েছি অনেকক্ষণ ধরে, তাই করতে পারছি না, অনেকদিন পরে লাইনটা পেয়েছি,
0: আচ্ছা
1: খুব খুশি লাগছে। আর আজকে সিক্রেটপুর থানা বন্ধু তুমি।
0: হ্যাঁ,
1: আর গান শুনবো, গান এই মুহূর্তে তো মনে আসছে না, তবে আগের সঙ্গ শুনবো, বল রাজা বল।
0: আচ্ছা দেখছি,
1: আনন্দে গানের কলিটুল সব ভুলে গেছি।
0: ঠিক আছে, এটা শোনাচ্ছি আমি আপনাকে।
1: এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদা ভাই, আপনি শুনবেন।
0: আচ্ছা ঠিক আছে,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, বলুন।
0: নমস্কার নেবেন?
1: নমস্কার।
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে বলছি। আর প্রথমে আপনাদের যে মানে একটা সিক্রেট কোড, সিক্রেট কোডটা বলে ফেলি। আজকে সিক্রেট কোডটা খুব সুন্দর রেখেছেন, বন্ধু তুমি। ভালো লাগছে সিক্রেট কোড শুনে। গানের কথা বলে ফেলি, অনেক কষ্ট করে লাইন পেয়েছি, একদম কি বলবো আপনাকে। আর গান আজকে আমাকে শুনিয়ে দিন। একটি ছবির নাম হচ্ছে করণ অর্জুন, এখানে বন্ধন হে প্যার কা বন্ধন এরকম একটি গান আছে, সেই গানটি যদি বাজিয়ে দেন তাহলে চলবে। আর দেখুন, বন্ধু বিষয় নিয়ে আমি সেটি আলোচনা করি যে বন্ধু বন্ধু দেখুন আমাদের একটি কাছের সঙ্গী, হয়তোবা আমাদের অনেক কিছু আমরা বন্ধুদের সঙ্গে ভাগ করি, ঠিক না, দুঃখের কথা সুখের কথা। কিন্তু আসলে দেখুন, হয়তোবা বন্ধু প্রকৃত বন্ধু হতে গেলে মনে করুন বন্ধুর সুখের সময় বন্ধু সুখী হওয়া বা বন্ধুর দুঃখে বন্ধু দুঃখী হওয়া, সেটি হচ্ছে প্রকৃত বন্ধুর কর্তব্য। আর কিন্তু অনেকজন হয়তোবা যখন দেখবেন ভালো চলছে, সবকিছু ঠিকঠাক চলছে, তখন কিন্তু অনেক বন্ধু আসেন, কিন্তু সেই বন্ধু কিন্তু স্বার্থের জন্য কিছু বন্ধু আসেন, হয়তোবা ভালো উঠেলে যাব, এখানে খাবো দাবো ফুর্তি করব, অনেক কিছু করব, এই ধরনের। কিন্তু অনেক সময় যখন বিপদের মধ্যে পড়া যায়, তখন যদি বলা যায় বন্ধুকে ফোন করে বা ই করে তুই করে, তখন বন্ধুরা কিন্তু আসেন না, অনেক অজুহাত দেখান। তখন আমরা বুঝতে পারি কে হচ্ছেন সঠিক বন্ধু আর কে হচ্ছেন স্বার্থের জন্য বন্ধুত্ব করছেন। তাই আজকের দিনে জায়গায় দাঁড়িয়ে আমি বলি, বিশেষ করে আপনারা হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু আকাশবাণী যারা আছেন, কারণ আপনারা আমাদেরকে সবসময় বলে থাকেন শ্রোতা বন্ধু, ঠিক না প্রসেনজিদা? আপনারা আমাদেরকে বলেন শ্রোতা বন্ধুরা, তাই আমরা আপনাদের বন্ধু। আর যারা হয়তো আমরা বন্ধু
1: না, শ্রোতা বন্ধু না, শ্রোতা বন্ধু আমরা বলি, শুধু বন্ধু বলেই, এই শব্দটা বলি বলেই বন্ধু এমন নয়, এর একটা সামগ্রিক অর্থ আছে। কারণ আপনারা অনেকেই আছেন বহু বছর থেকে এখানে ফোন করছেন, কথা বলছেন, এবং আমাদের সঙ্গে তো আপনাদের একটা বন্ধুত্বের সম্পর্ক সেই মানে যুগ পেরিয়ে গেছে বলা যায়। যদি যুগ ধরি নর্মাল কথায়, 12 বছর এক যুগ হয় এমনিতে নর্মালি, যেটা তো এটা পেরিয়ে গেছে অনেকেরই, বা 2 যুগ হয়ে গেছে, 2.5 যুগ হয়ে গেছে, এরকমও আছে। তো যাই হোক, এটা একটা বিষয়। এবং আপনাদের যারা শ্রোতারা আছেন, যারা ফোন করেন, আপনাদের সঙ্গেও পারস্পরিকভাবে সেই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এভাবে যে এখানে কথা বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো যার জন্যে এটা কিন্তু বন্ধুত্বের সম্পর্ক, এখানে ভাই বোন মামা কাকা দাদা এরকম সম্পর্ক নয়। কিন্তু যদিও আমরা অনেককে কাকু ডাকি বয়সের কারণে, এখানে যারা শ্রোতারা আছেন, যেমন আপনারা নিরঞ্জন গোস্বামী মহাশয় কাকু ডাকছেন, উনি পিতৃতুল্য লোক, বা বাকি যারা আছেন আশুতোষবাবু, অনুপবাবু, ওনাকে দাদা ডাকছেন, বা সঙ্গীতা দেবনাথ মহোদয় আছেন, ওনাকে দিদি ডাকছেন, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই কিন্তু এগুলো তৈরি হয়েছে। তার জন্য মনে হয়েছে আজকের দিনটা গুরুত্বপূর্ণ, এগুলো তুলে ধরা দরকার। কারণ প্রথমেই বলেছি, রবীন্দ্রনাথ যেমন বলছেন গোলাপ একটা বিশেষ জাতের ফুল, তার একটা বিশেষ আছে আর কি ফুলের জগতে, ঠিক সেইভাবে বন্ধু একটা এমন একটা সম্পর্ক, এমন একটা আত্মীয়তা যার একটা স্থান আছে আমাদের এই আত্মীয়তার জগতে। তো আমি যেহেতু বন্ধুত্ব দিবস আজকে, বন্ধু দিবস বা ফ্রেন্ডশিপ ডে, এবং সেই মানে প্রসঙ্গক্রমে অনুষ্ঠান হচ্ছে, তাই আমি আপনাকে যে গানটা অনুরোধ করেছেন এটার পরিবর্তে আর

0: একটা গান দিয়ে তার রেস্টটা যাতে থাকে, তার জন্য আরেকটা কিশোর কুমারের কণ্ঠে ইয়ারনা ছবি থেকে একটা গান দিয়ে আমি শেষ করতে চাই। হাতে সময়ও বেশি একটা নেই, কথা এবং যারা পুরনো বন্ধু যারা আছেন আমাদের অনুষ্ঠানে আসতেন, যারা এখন আর আসেন না তাদেরকে অনুরোধ করবো আজকের দিনকে কেন্দ্র করে আসুন আপনারা আবার।
1: আমি যখন পাঠশালাতে পড়তাম তখন যখন তার কথা শুনতাম, তিনি কিন্তু অনেক পুরনো শুনতাম, তখন শুনতাম খুব সুন্দর। যাই হোক, এই মুহূর্তে যারা নতুন পুরনো সব বন্ধুদেরকে নিয়ে আমি এই গানটি শুনতে চাই। আর সবাইকে নমস্কার, আর ধন্যবাদ রাখছি।
0: ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, কথায় গানে আমাদের সময় একেবারে ফুরিয়ে গেছে, আর কথা বলা যাচ্ছে না আপনাদের সঙ্গে। আজকে যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেনি অনুষ্ঠান শুনেছেন বা চেষ্টা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ, হয়তো কোনো এক অনুষ্ঠানে আবারও কথা হয়ে যাবে। আজকের হ্যালো অনুরোধের কারিগরি সহযোগিতায় ছিলেন প্রকৌশল বিভাগ থেকে সুব্রত দাস, কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব আপনাদের সঙ্গে। প্রকৃত বন্ধুত্বের বিজয় ঘটুক, খাঁটি বন্ধুত্ব তৈরি হোক, এভাবেই পারস্পরিকভাবে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি হোক বন্ধু দিবস থেকে, এই কামনা করে শেষ করছি হ্যালো অনুরোধ। আবারও কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার, ভালো থাকবেন আমাদের সকল শ্রোতা বন্ধুরা।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এর মোকাবিলায় কেন্দ্র 2,117 কোটি টাকা অগ্রিম সহায়তা মঞ্জুর করেছে। ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এখনও পর্যন্ত চতুর্থ স্থানে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে, তাদের আত্মবিশ্বাস দেশের সাফল্যকে ত্বরান্বিত করবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যুব সমাজকে মাদক মুক্ত হতে হবে, স্বাস্থ্যকর জীবনযাত্রার সাক্ষী হয়ে দেশের উচ্চ আদর্শকে তুলে ধরতে হবে। তিনি জানান এই কর্মসূচির মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রতি রবিবার দেশে সর্বত্র বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে ওয়ালে 100 সপ্তাহ তক লগাতার এসে হি আগে বড়েগা। হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি। নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা। আনে ওয়ালে 100

0: और रविवार नशा मुक्त भारत की दिशा में 100 मजबूत कदम हो गए, 100 मजबूत स्टेप।
1: প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় যুব সমাজকে মনে করিয়ে দেন, মাদকের অভিশাপ থেকে মুক্ত না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মাদক মানুষের পেশাগত ও পারিবারিক জীবন ধ্বংস করে দেয়। শ্রী মোদী এই অভিযানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের কাছে মাদকের অপব্যবহারের বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেন।
0: নশা কেবল শরীর কো নুকসান নহীঁ পৌঁছাতা, नशा एक माँ की मुस्कान छीन लेता है, नशा एक पिता के सपनों को चूर चूर कर देता है, और जब परिवार में समाज में ऐसा होता है और कहीं ना कहीं राष्ट्र की शक्ति भी कमजोर पड़ जाती है, और इसलिए दुश्मन देश भी षड्यंत्र करके हमारे देश के युवाओं को इस नशे की लत में खींचने के लिए कोई कोशिश बाकी नहीं रखते हैं। ड्रग्स सप्लाई कर करके कमाई करना और हमारे जैसे देश को तबाह करना, ये भी उनकी आतंकी साजिश का हिस्सा होता है, और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है।
1: এই কর্মসূচিতে সারা দেশের 10,000-এরও বেশি স্থানের বিপুল সংখ্যক যুবক যুবতী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং এনসিসির তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মান্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ এবং ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত আমেরিকার এই হামলা জারি থাকবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন বিদেশ দপ্তর থেকে মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই অঞ্চল ত্যাগ করার অথবা পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রাম্পকে হুমকির জবাবে চরম পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার জ্বালানি কেন্দ্রগুলিতে তারা আঘাত হানবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে একটি সম্মেলনের আয়োজন করে। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবন্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কোয়াত্রা বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তান নিজেদের দোষ ঢাকতে ভারতকেই দায়ী করছে বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করে, এছাড়াও তাদের পরিবারের সঙ্গে দেখা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD আজ গুজরাটে মোরবি, সুরেন্দ্রনগর, রাজকোট ও আহমেদাবাদ সহ 6টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বৃষ্টি এখন সৌরাষ্ট্রের দিকে সরে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে

0: মহানদী অববাহিকার নিচু এলাকাগুলিতে নদীর জলস্ফীতির বিপদ অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সতর্ক রাখা হয়েছে। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত এবং বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিরুবনন্তপুরম ও কোল্লাম ছাড়া রাজ্যের 12টি জেলায় আজ কমলা সতর্কতা জারি রাখা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা SDRF এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা করে। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379 কোটি 35 লক্ষ টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193 কোটি 95 লক্ষ টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44 কোটি 55 লক্ষ টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা, নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটনের উত্তর পশ্চিম স্পোকেন এলাকায় দাবানলে জনজীবন বিপন্ন। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের ফলে এই দাবানল স্থানীয় স্পোকানে নদী অতিক্রম করায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযানের শেষ দিনে আজ জুডো এবং ট্রাক সাইক্লিংয়ে আরও পদক জয়ের সুযোগ থাকছে। পুরুষদের 100 কেজি বিভাগে অবতার সিং, পুরুষদের 100 কেজি বিভাগে যশ ঘাঙ্গাস এবং মহিলাদের 78 কেজি বিভাগে ইশরূপ নারাং ভারতের জুডো চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন। অন্যদিকে রোনাল্ডো লাইটেনজাম ট্র্যাক সাইক্লিংয়ের পুরুষদের 1,000 মিটার টাইম ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপ্তির দিনে প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে ভারত 39টি পদক, 13টি সোনা, 17টি রূপ, 9টি ব্রোঞ্জ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ দিনে প্রবেশ করেছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে আহমেদাবাদ। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়েই 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদ সরকারিভাবে স্বীকৃতি পাবে। ব্যাডমিন্টনে তাইপেই ওপেন সুপার টুর্নামেন্টে ভারতের তানভি শর্মা মহিলাদের সিঙ্গলসে শিরোপা জিতে নিজের প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব অর্জন করেছেন। ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই ভিয়েতনামের এনগুয়েন থুই লিনকে 21-16 সেটে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের পথে এগিয়ে যেতে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেললে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মহিলা মহল অনুষ্ঠান।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। মা বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আজ আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট আইনজীবী শ্রীমতী অর্চনা সিনহা মহোদয়া। আজ আমরা ওনার কাছ থেকে সমাজের এমন একটি ব্যাধি বলবো আমি, ব্যাধি সম্বন্ধে জানব, যেটা আমাদের এই ব্যাধিটা আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, আজও কুড়ে কুড়ে খাচ্ছে, যতই আমরা এগিয়ে যাই না কেন আমাদের পেছনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিকই ধরেছেন, আমি শিশু বিবাহ নিয়ে বলছি। আজ যেহেতু আইনজীবী আমাদের স্টুডিওতে আছেন, তাই এই আইনটা সম্বন্ধে আমরা প্রথমেই জেনে নেব। নমস্কার আপনাকে।
1: নমস্কার।
0: আচ্ছা, শিশু বিবাহ

0: নিরোধক আইন 2006 বলে আমরা একটা কথা শুনি, তো সেই আইনটা সম্পর্কে যদি প্রথমে সংক্ষেপে আমাদের একটু বুঝিয়ে বলেন।
1: নমস্কার, আজকের এই টপিকটা শিশু বিবাহ নিয়ে, শিশু বিবাহ নিরোধক আইন 2006। এই আইনটা করার পিছনে কারণ বলতে গেলে আমাদের মেন উদ্দেশ্যটা কি, শিশুদের যাতে আমরা সমাজের মধ্যে সুরক্ষিত রাখতে পারি, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণিত হয়েছে যে একটা নির্দিষ্ট বয়স লাগে বিয়ের, এবং যার দরুন আমাদের শারীরিক মানসিক উন্নতিটা ঠিক সুষ্ঠুভাবে যাতে হতে পারে, তারপরে যাতে বিয়েটা হয়, তার জন্যই আমাদের সংবিধান বলুন বা বিভিন্ন বিবাহ সংক্রান্ত যে আইনটা আছে সেই আইন কানুনগুলোতে বিবাহের বয়স মেয়েদের ক্ষেত্রে 18 বছর পূর্ণ হতে হয় এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হতে হয়। কিন্তু এরপরও অনেক সময় আমাদের অজ্ঞানতার কারণে দেখা যায় যে অনেক স্থানে শিশু বিবাহ হয়, কারণ আইন যেহেতু বলে দিয়েছে যে 18 বছরের নিচে মেয়ে বা 21 বছরের নিচে ছেলেদের বিয়ে যদি হয় তাহলে সেটা অবৈধ, তো সেই মোতাবেক যদি এরকম কোনো বিয়ে হয় সেটা বাতিলযোগ্য বলে ধরা হবে, এবং এই আইন মোতাবেক এটার জন্য আমাদের জেলা শাসককে দায়িত্ব দেওয়া আছে, উনি সম্পূর্ণভাবে এর জন্য দায়িত্বপ্রাপ্ত, উনি অনেক স্টেপ নিতে পারেন, মামলা করতে পারেন যারা এরকম করবে তাদের বিরুদ্ধে, এবং ওনার পরবর্তীতে আমাদের যে SDM মহোদয় আছেন এবং পুলিশ আছে তাদের সাহায্য নিয়ে এরকম যদি কোনো শিশু বিবাহ হয় সেগুলি যদি খবর পায় তাহলে সেগুলি বন্ধ করতে পারবেন, বা যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই বিয়েটা বাতিল করার জন্য বাতিল করে দেবেন, পাশাপাশি যদি মনে করেন যে না এদেরকে সেপারেট রাখা হবে সেপারেট রাখতে পারেন, বা মেয়েকে আবার মেয়ের বাড়িতে ফিরিয়ে দিতে পারেন, যদি মেয়ের বাড়ির লোকেরা তাদের সেই মেয়েকে গ্রহণ না করে, তাহলে যেহেতু মেয়েটি নাবালিকা 18 বছরের নিচে মানে তো মাইনর, তাহলে তাকে হুমেও দিতে পারে। এবং এই আইনে অনেক আরো মানে বিধান আছে, সেই বিধানগুলো আমাদের সমাজের জন্য খুবই দরকার, যার জন্য আগে যেমন ছিল দি রেস্ট্রেইন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 1929 বলে আইন ছিল, সেটাও কিন্তু শিশু সংক্রান্ত।
0: আচ্ছা,
1: তো সেই সব আইন পরিবর্তন করে এই 2006 সালে এই আইনটা কঠোরভাবে করা হয়েছে, যাতে আমাদের সামাজিক দিক থেকে যাতে আমাদের শিশুরা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে, এবং কঠোর হাতে যাতে এই শিশু বিবাহটা বন্ধ করা যায়। যেমন অনেক সময় দেখা যায় যে মেয়ে 18 বছর হয়ে গেছে, ছেলে 18 বছর হয়নি, 21 বছর হয়নি, সেই ক্ষেত্রে যদি ছেলে বিবাহ করে, বা মেয়ে যদি 18 বছর হয়নি ছেলে 21 বছর হয়নি কিন্তু ছেলে অ্যাডাল্ট 18 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি ছেলে বিবাহ করে তাহলে কিন্তু মামলা হয়ে যাবে এবং পুলিশ মামলা করতে পারবে, বা চাইল্ড লাইনের হেল্প নেওয়া যায়, বা পাশাপাশি অন্যান্যরা আছে SDM থেকে শুরু করে DM থেকে শুরু করে তারাও আইনি পদক্ষেপ নিতে পারবেন তখন এই সেই বিবাহের বিরুদ্ধে, এবং সেই ক্ষেত্রে সেই ছেলের 2 বছর জেল এবং 1,00,000 টাকা জরিমানাও হতে পারে, যদি ছেলে 18 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু 21 বছর হয়নি, তারপরও যদি বিয়ে করে, কারণ আমাদের আইনে বলা আছে যে ছেলের বয়স 21 বছর পূর্ণ হতে হবে। অনেক সময় অনেক জায়গায় মা বাবারে বিয়ে দিয়ে দেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও এই আইনটা কঠোর করার পিছনে কারণ হলো যাতে এরকম ক্ষেত্রে যারা যুক্ত থাকবে, এই আইন মোতাবেক যারা এই বিবাহে শিশু বিবাহে যুক্ত থাকবে, আলাপি বলুন, গার্জিয়ান বলুন, বা যারা সাপোর্ট করে সেখানে নিমন্ত্রণ খেতে যাবে, তারাও এই আইন

0: আর ওটা এসে তারা অপরাধী হয়ে যাবে, যেহেতু তারা নিমন্ত্রণ খেতে গেছে মানে তারা সেটাকে সম্মত করেছে, যেটা আইন বিরোধী কাজ। তো তার জন্য তাদের উপরও অ্যাকশন নিতে পারে এবং তাদেরও জরিমানা, 1,00,000 টাকা জরিমানা বা 2 বছর জেল, সশ্রম কারাদণ্ড যেটা আছে সেটাও হতে পারে। সেটা আইনে বিচার করবে, করার পর নির্ধারণ করবে। এবং যদি এরকম দেখা যায় যে অনেক সময় বিয়ে হয়ে গেছে, নাবালক মেয়ে 18 বছর পূর্ণ হয়নি বা ছেলে 21 বছর পূর্ণ হয়েছে বা হয়নি, তো সেই ক্ষেত্রে কি করা হয়, যদি কেউ মানে পাশাপাশি তারা দুজনে মিলে বিয়েটা করে ফেলেছে দুজনে নিজের পছন্দে, তো তখন মা বাবা সেই বিবাহটা বাতিল করার জন্য আদালতে যেতে পারবে।
1: আচ্ছা আচ্ছা,
0: এবং পারিবারিক আদালতও আছে, সেখানে গিয়ে সেই বিয়েটা বাতিল করার জন্য তারা আবেদন করতে পারবে সেই মেয়ের পক্ষ থেকে।
1: আচ্ছা,
0: আবার অনেক আছে যেমন মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ 16 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে সেই মেয়ে যখন সাবালক হবে, 18 বছর পূর্ণ হওয়ার 2 বছরের ভিতরে, সে যদি এই বিয়েটা না মানে তাহলে আদালতে গিয়ে প্রার্থনা করতে পারবে, প্রেয়ার করতে পারবে যে এই বিয়েটা আমি যখন নাবালক নাবালিকা ছিলাম তখন করা হয়েছে, আমি এই বিয়ে মানি না, এটা বাতিল বলে ঘোষণা করা হোক। এরকম পিটিশন দেওয়ার পর আদালত থেকে বিচার করে এবং তখন সেই বিয়েটা বাতিল করতে পারবে, সেটা এই আইনেই বলা আছে।
1: আচ্ছা,
0: এছাড়া যদি অনেক সময় অনেক ঘটনা হয়, এরকম অনেক বিয়ে হয়, এই সব বিয়ের ফলে কি হয়, অনেক সময় কেউ 17 বছরের মা হয়ে যায়, কিন্তু যখন সাবালক সাবালিকা হয়ে যায় তখন যদি সেই বিয়েটা বাতিল করা হয় তখন এই বাচ্চাটার কি অবস্থা হবে।
1: হ্যাঁ,
0: তো এই আইনে বিধান আছে, যদি মা বাবা মানে সেই মেয়েটা বা ছেলেটা সাবালক সাবালিকা হওয়ার পর যদি বিয়েটা বাতিল বলে ঘোষণা করা হয় যে আমরা শিশু ছিলাম তখন বিয়ে হয়েছে বর্তমানে মানি না, তাহলে সেই বিয়েটা বাতিল হবে। পাশাপাশি সেই শিশুটির তো কোনো দোষ নেই, তাই তাকে বৈধভাবে তার মা বাবা হিসেবে এদেরকেই পরিচয় দেওয়া হবে এবং সেই শিশুটা যার কাছে যে চাইবে মা রাখতে পারবে, বাবাও রাখতে পারবে। মা যদি চায় তো মা রাখবে, ফার্স্ট প্রেফারেন্স মা, মা রাখবে, পরবর্তীতে যদি সে বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অংশীদার কিন্তু সেই সন্তান হবে।
1: আচ্ছা, ওই সন্তানও ওই বাবার সম্পত্তির
0: অংশীদার
1: অংশীদার
0: হবে এবং মা বাবা বিয়ে বাতিল হতে পারে কিন্তু সন্তানের দেখাশোনা বা ভরণ পোষণ দুই পক্ষকেই করতে হয়।
1: হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে বললেন যে ওই এরকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এখনো আমরা গ্রামাঞ্চলে, আমাদের কৈলাস শহরেরও সাইডের দিকে অনেক ঘটনা শোনা যায় যে এরকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের বয়স কম, কয়েক মাস বাকি আছে, এমন মেয়েকে বিয়ে দিচ্ছে, হয়তো বিয়ে বন্ধ হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে অনেকে জানায় না, ফলস্বরূপ বিয়ে হয়ে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আপনি বললেন যারা নিমন্ত্রণ খেতে যায়, যদি প্রমাণিত হয় ওরা নিমন্ত্রণ খেতে গেছে, তবে ওদেরও শাস্তির ব্যবস্থা রয়েছে, তো ওদের শাস্তিটা কীরকম হবে? এবং তাহলে তো লোক সতর্ক হতে পারবে নিমন্ত্রণের ক্ষেত্রেও, আর আমাদের নাগরিক হিসেবেও তো প্রত্যেকেরই কর্তব্য যে সমাজের এই মারাত্মক ব্যাধিটা, যাতে সমাজ এই ব্যাধি থেকে মুক্তি পায় সেদিকে দৃষ্টি দেওয়া। তাই আমাদের এমনি মজা করে বললাম যে শাস্তির ভয়, কারণ আমরা অনেক সময়ই দেখতে পাই যে শাস্তির ভয়ে আমরা অনেক কিছু করি, অনেক সময় বাকিটা আমরা অবহেলা করি বা এড়িয়ে চলে যাই যে এই ঝামেলা আমি কেন পড়তে যাব। কিন্তু যখন শাস্তির ভয় থাকবে তখন নিশ্চয়ই আমরা সবাই সেখানে মানে নিজেকে প্রোটেক্ট করব এবং সমাজকেও সুস্থ রাখব। তো ওদের শাস্তিটা কীরকম হতে পারে একটু যদি বলেন।

0: মানে এই আইনে বলা হয়েছে যে এই যে ব্যক্তি এই শিশু বিবাহের সঙ্গে যুক্ত থাকবে, এই শিশু বিবাহের সঙ্গে যুক্ত থাকবে মানে যদি বিবাহ সম্পন্ন করতে সাহায্য করে বা অন্য কোনো রূপ সাহায্য করে, তো আইনি আমাদের যে ধারা আছে সেই ধারাতে গিয়ে বলতে গেলে যেহেতু আপনি নিমন্ত্রণ খেতে এসেছেন, স্বামী স্ত্রী হিসেবে এই শিশুদেরকে আশীর্বাদ করতে এসেছেন, তাহলে তো সাহায্য করতেই এসেছেন, তো সেইরূপ আপনারা এই ধারাতে নিয়ে যদি আপনাদেরকে ফেলে দেওয়া হয় তাহলে আপনাদেরকে এই যে আমাদের আইনের 10 নং ধারা আছে এই আইন মোতাবেক সেটাতে বলা হয়েছে যদি কোনো শিশু বিবাহ সম্পন্ন হয় এবং সেখানে আমরা সাহায্য করি বা বিয়ে করতে কাজ করি তাহলে আমাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি 1,00,000 টাকা জরিমানা।
1: তাই সাবধান হওয়া উচিত,
0: হ্যাঁ, তাই আমাদের
1: মিলে সমাজকে মানে সুস্থ রাখা উচিত।
0: হ্যাঁ, কারণ এইসব বিবাহতে আমাদের এইসব বিবাহে যাতে আমরা যোগদান না করি, কারণ এটা একটা সামাজিক অবক্ষয়। এবং পাশাপাশি এই আইনের বিধান ছাড়াও আমাদের আরও কিছু ত্রুটি আছে, মানে এই যদি আমরা শিশু বিবাহ করাই তাহলে আমাদের যে যারা শিশু বিবাহ করবে বিশেষ করে যে মেয়েটা তার উপর অনেক অনেক প্রতিবন্ধকতা আসে। যেমন ধরুন যদি 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ হয়, আমাদের ম্যারেজ রেকর্ডিং অ্যাক্ট মোতাবেক আমাদের বিয়ে লিপিবদ্ধকরণ করতে হয়, কিন্তু সেই মেয়েটা করতে পারবে না, তাহলে সে কি সে ম্যারেজ সার্টিফিকেট পাবে না, যেটা আমাদের মহিলাদের একটা অধিকার, স্বামী স্ত্রীর পরিচয়পত্র সেটা দরকার, কিন্তু সেটা পাবে না। যার দরুন তারা অনেক সমস্যার সৃষ্টি হবে, কোনো গভর্নমেন্ট থেকে তাকে কোনো বেনিফিট সে পাবে না, যেমন 17 বছরে অনেকে মা হয়ে যায় কিন্তু হাসপাতাল থেকে যে একটা সরকারি যে অনুদান বা বৃত্তি মিলে সেটা পাবে না, কারণ 18 বছরের নিচে কোনো বিবাহ বৈধ না, পাশাপাশি সে যদি মা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, সরকারি সেই অনুদান পাবে না। পাশাপাশি সেই মেয়েটা যখন যদি স্বামীর বাড়িতে যাওয়ার পর নির্যাতিত হয়, সে যদি আমাদের থানাতে যায় বা আদালতে যায় তখনও সেখানেও সমস্যার সৃষ্টি হয়, কারণ যখন নাম নথিভুক্ত করবে তখন বয়সটা জিজ্ঞেস করবে, আর বয়সটা জিজ্ঞেস করতে গিয়ে যেই বলবে যে 17 বছর বা 16 বছর তখন সেটা নথিভুক্ত করবে না, কারণ আমাদের জেলা শাসক থেকে SDM পুলিশ সবাই দায়িত্বপ্রাপ্ত আছে যে শিশু বিবাহ বন্ধ করার জন্য, এবং সেই ক্ষেত্রে তাদের এলাকাতে যখন এই ঘটনাটা ঘটবে তাদেরকে জবাবদিহি করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যার দরুন তারা এফআইআরটা তারা রিজু করতে চায় না। অপরাধ সংঘটিত হলো সেই মহিলার সঙ্গে কোনো অপরাধ হয়েছে এবং নির্যাতিত হয়েছে, কিন্তু তারপরেও পুলিশ আমাদের যা পুলিশ দপ্তর আছে সেখান থেকে সেই এফআইআরটা নিতে তারা ইচ্ছুক হয় না। পাশাপাশি সেই মহিলা যদি সেই স্বামীর কাছ থেকে বা তার জন্য দাবি করতে যায়, আমাদের যে পারিবারিক আদালত আছে সেখানে দাবি করতে গেলে সে যে প্রার্থনাটা করবে তার সঙ্গে একটা অ্যাফিডেভিট দিতে হয়, একটা অথ নিতে হয় যে আমি যা বক্তব্য লিখেছি সেগুলি আমার নিজের, সেই অথ দিতে গেলে মিনিমাম আমাদের 18 বছর পূর্ণ হতে হয়, সেই অর্থটা দিতে পারবে না, তো অর্থটা যদি দিতে না পারে, শপথ বাক্যটা পাঠ করতে যদি না পারে তাহলে সে মামলাটা করবে কিভাবে,
1: নানা সমস্যার সৃষ্টি হয়। সেই জন্যই বিবাহ মানে 18-এর নিচে মেয়েদের এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
0: হ্যাঁ, যেটা আইনসম্মতভাবে সেটা শুধু আইনিগতভাবে না বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত হয়েছে, এবং আমাদের যাতে বিশেষ করে মেয়েদের শারীরিক এবং মানসিক গঠনটা যাতে মিনিমাম যাতে আমাদের সম্পূর্ণ হতে মিনিমাম 18 বছর বয়সটা ধরা হয়েছে, তার আগে বিয়ে দেওয়া যায় না কিন্তু গেলে তখন বিভিন্ন সাংসারিক যে সমস্যাগুলি সৃষ্টি হবে, তার শারীরিক অবক্ষয় হবে, তার পাশাপাশি যখনই তার শারীরিক অবক্ষয় হবে তার সামাজিক তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হওয়ার পর বিভিন্ন মামলা, বিভিন্ন নির্যাতন, সামাজিক অবক্ষয়। সেই দিক থেকে খেয়াল করেই আমাদের সংবিধান বা আমাদের আইন বিদ্রা বয়সটাকে 18 বছর করা হয়েছে।

0: আর আমাদের প্রত্যেকের উচিত মা বাবা হিসাবে, এটা আমাদের কর্তব্য যে আমাদের মেয়েদের 18 বছর পূর্ণ না হলে বিয়ে না দেওয়া। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পরে যে যে অঘটন ঘটে বা যে যে নির্যাতন হয় তার জন্য বেশিরভাগ মেয়েদেরকেই বুক করতে হয়। এই যে আইনি পেজগুলো দেখালাম, ম্যারেজ সার্টিফিকেট, এফআইআর নেওয়া বা বাতের মামলা করে, এগুলো করা যাবে না। কার ক্ষতি হবে? মেয়ের ক্ষতি হবে। সেদিক দিয়ে খেয়াল রেখে আমাদের মা বাবার উচিত কোনো মেয়েকে যাতে 18 বছরের নিচে বিয়ে না দেওয়া। হয়তো পছন্দ করে তারা চলে গেছে, আবার নিয়ে আসবেন, বলবেন 18 বছর পূর্ণ হওয়ার পর দেবেন, যদি মনে করেন দেওয়ার মতো পাত্র সুপাত্র তাহলে দেবেন, নয়তো বুঝাবেন। কিন্তু আপনারা যতটুকু পর্যন্ত চেষ্টা করবেন আপনাদের মেয়েদেরকে বোঝানোর বা ছেলেদেরকে বোঝানোর যে 18 বছর 21 বছর যাতে মানতে বাধ্য থাকে তারা, তাদেরকে বলছি না যে ডান্ডা দিয়ে বুঝাবেন, তাদেরকে এমনভাবে গড়ে তুলুন যে এই বিষয়গুলি তাদের মাথায় ঢুকিয়ে দিন যে পরবর্তীতে কী কী সমস্যা হতে পারে। এটি আইনি দিক থেকে বললাম, সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে অনেক সমস্যা হয়, এবং সেই সমস্যাগুলি যাতে আমরা মা বাবা হিসেবে ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে তাদের মধ্যে সেই বিষয়গুলি সম্পর্কে ঢুকিয়ে দিতে পারি, তার জন্য বলবো যে আমাদের যেমন শিক্ষা ব্যবস্থায় যেমন আগে কী ছিল, আমরা গুরু আমাদের শিক্ষককে গুরুদেব মনে করে যে মা বাবার সমান তাদেরকে স্থান দেওয়া হয়েছে, তো তাদেরকে দেখলে আমাদের চোখ নামিয়ে চলে যেতাম। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কী বলা হয়েছে যে তাদের সঙ্গে ফ্রেন্ডলি বন্ধুত্বসুলভ আচরণ, তো আমাদের মা বাবাকেও তদ্রূপভাবে বন্ধুত্বসুলভভাবে সন্তানদেরকে এই বিষয়গুলি সম্পর্কে অবগত করতে হবে যে না তারা ছোট, তারা বুঝবে না। আজকের দিনের বাচ্চারা অনেক অল্প বয়সে ম্যাচিউর হয়ে যায়, তাই তাদেরকে ছোটোবেলা থেকে তাদেরকে বোঝাতে হবে যে এই এই বিষয়গুলো এমন, এইগুলি করলে এমন হবে, সুতরাং এগুলি করা ঠিক না।
1: এই কথাটা ঠিকই, মা বাবাকেই বোঝাতে হবে এবং মা বাবাকে প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষাঙ্গনে পাঠাতে হবে। এই কথাটা কেন বললাম, কারণ এখন কিন্তু মানে সবার আগে তো সচেতনতার দরকার। যদি আমরা নিজেরা সচেতন হই, আপনি যে বললেন যে মেয়েদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা মানে সম্মুখীন।
2: এতক্ষণ মহিলা মহল শুনছিলেন, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আকাশবাণী কৈলাসহর। এখন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে।
3: Noon. This is Akashwani. I'm Anuja Kumar with the midday news. The headlines. Prime Minister Narendra Modi urges youth of the country to be physically fit and mentally strong in the run-up to the goal of Viksit Bharat. Launching Nasha Mukti Yuva for Viksit Bharat Sankalp Abhiyan, Mr. Modi said young people should stay away from drugs and embrace a healthy lifestyle. Heavy rains continue to wreak havoc in Kerala. 8 people reported killed, thousands shifted to relief camps. US President Donald Trump puts on hold planned military attack on Iran, claiming framework of a potential agreement had been reached. In badminton, Tanvi Sharma claims her maiden BWF World Tour title at Taipei Open. And in Commonwealth Games, India enters the final day with 4th place in medal tally, including 13 gold. And now the news in detail. Prime Minister Narendra Modi today said that as India moves towards becoming a Viksit Bharat, the nation's youth must be physically fit, mentally strong and full of self-confidence. Speaking on the launch of Nasha Mukti Yuva for Viksit Bharat Sankalp Abhiyan virtually in New Delhi today, Mr. Modi said young people should always stay away from drugs and embrace a healthy lifestyle.
4: Aaj hum sabhi jis abhiyan ke sakshi ban rahe hain, wo abhiyan व्यक्ति के लिए है, परिवार के लिए है, समाज के लिए भी है, और सबसे बड़ी बात है ये राष्ट्र के लिए है। आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন সাধনা সরগমের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল।

শুরু হচ্ছে মনসা মঙ্গল গান, আজকের পর্ব চাঁদের ডিঙা ডুবানি। অংশগ্রহণে কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার এবং সহশিল্পীরা।

ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো ওম পদ্মব বনাগমতা সুরসায়ং সবাহিনী।

সঙ্গে হইয়া চলিলেন জয়বি শহরী, কোপ করি চলিলে কবীর হনুমান, দুই হাতে ধরিয়া রাখে ডিঙ্গা চৌদ্দ খান, চন্দ্রদরে বলে বেটা বনের ফল খাও, আর তুমি কি ডুবাইতে চাও চান্দের চোদ্দ নাও, চান্দের বসনে বীর্গ চলিলে কুফে।

হান্দে রাজা চন্দ্রদর্গ বিলাপ করিয়া কোথায় গেলা মহামজাজ আমারে সাড়িয়া, এনিদান সময়ে কোথায় ভবানী শঙ্কর, ডিঙ্গাতে বসিয়া কান্দে রাজা চন্দ্রধর, বিশ্বাম্বরনাথে গায়ক ভবানীর চরণ, এনিদান সময়।

নেতায় হাকুতি করে পদ্মার যে ভাই, ব্রাহ্মণ দৈবজ্ঞ আছে চান্দের নৌখায়, ব্রাহ্মণের প্রাণদান দেহ পদ্মাবতী, পদ্মা বলে ব্রাহ্মণের হৌক অব্যাবতী, নেতা বলে ব্রাহ্মণের আশারহীন হবে, একা ব্রাহ্মণ কিরূপে যাইবে, পদ্মা বলে সঙ্গে যাবে রাগাই ভাণ্ডারি, আর এই দুইজন তোর আনো যত্ন করি, পদ্মা যদি আজ্ঞা দিলাম এই দুইজন বাতাসে উড়ে আনিল।

গায় সেবকার শ্রীধর ব্রাহ্মণ বিশ্বাম্বরণাতে গায়ক মনুষারবর বিপদ হালে হতায় গেলা ভবানী শঙ্কর বিপদে হরিয়া খান্দে রাজা চন্দ্রধর সান্দের ডিঙ্গা তল হইল কালিদয় সাগর একে একে সব ডিঙ্গা সাগরে হইল তল আর চন্দ্রধর বাসিলেন কালিদয় সাগর বালিশ বুকেতে করি বাসিল সাগরে মরিয়ানা মরে চান্দ শঙ্করের ওপরে পদ্মাবতী দেখে তারে ধ্যান মন করি সব দুঃখ ভাসরিল বাদুবা দেউড়ি রাঘবকে আদেশ করিলা দেবী মাও চান্দের শরণ বালিশ সাগরে ডুবাও পদ্মার বচন রাঘব শুনিয়া শ্রবণে ওরে চান্দের

সন্দেশ রণবালিশ ডুবাইল তখনই ডাগরকে আদেশ করিলা দেবী মাও এখান বুড়া আনি সন্দের যুগাও বুড়া হইয়া লাফে উঠে সান্দয় অধিকারী সব দুঃখ ফাঁসরিল বাদুয়া দেউড়ি ডাগরকে আদেশ করিলা দেবী মাও।

মানুষের চরণদুলি আমার শিরের উপর, এতে দেখিয়া তবে জয় বিশহরি, এক গোটা তিতলাও দিলাতরা করি, তাহা দেখি চন্দ্রধর হাসে উচ্চরায়, আর মনে মনে ভাবে হানিয়া আমারে ডরায়, আরত না ভাড়ব গালি ভুরব কথা হইয়া, তে কারণে তিতলাও দিল ফেলাইয়া, অষ্টরাত্র নবদিবা বাসিল সাগরে, আর ইসামাসে বাসা হইল দাঁড়ির ভিতরে, হেন খালে পদ্মভূষ্ম আসিয়া মিলিল।

লাগ রাজা সন রদরে মনুষায় ফেলিয়া দিলা এখানো নেত তারে হইয়া ভরিলে ক চম্প কেরেনাথ সাগরের তীরে হান্দে ছান্দ নরপতি দর্শন হইল এক সাধুর সংহতি দনপতি সাধু তারে করে জিজ্ঞাসন আর কোথা হইতে আসিয়াছ বেটা কোথায় গমন চন্দ্রদরে বলে আমি হই শূদ্র জাতি বণিক্য গুত্র আমার বাণিজ্য ভৌদ্ধতি চোদ্দ ডিঙ্গা তোল হইল কালিদয় সাগরে মোর প্রাণ রক্ষা হইল শঙ্করের ওপরে পদ্মাবতী দেখে তারে ধ্যান মন করি সব দুঃখ ভাসরিল বাদুগা দেউড়ি নিশীতে আসিয়ে তারে দেখাইলা স্বপন আর মনুষা কুবুদ্ধি দিলা বিচলিত মন এখান দা সান্দে লইলা খুঁজিয়া নগরিয়া সঙ্গে ছান্দ যায় তো চলিয়া নগরিয়া সঙ্গে ছান্দে হাটুক বন আর বুঝা ভান্দি তবে সাধুর নন্দন মনুষার কপট ভানি নাগে বুঝিয়া অনন্ত শতা সতী সর্প গেলা বুজার ভিতরে হইয়া মাথে করি লইয়া যা যথায় অন্তপুরী আর বুঝা মেলিয়া দেখিলেন সর্প সারি সারি কিল কিল হেরিয়া বেড়ায় বাড়িঘড় বৃদ্ধ সাবালে উঠিয়া দিল লড় জামাই না হয়ে বেটা গাড়ুলিয়া উজান মাথে করি আনিয়াছে দেখো সর্পের এখো বুজান সাত পাঁচ ধরিয়া তারে মারে গা

মনসামঙ্গলের চাঁদের ডিঙাডুবানি পর্বটি শুনলেন। অংশগ্রহণে ছিলেন ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ দেবনাথ, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার, সঞ্জিত মালাকার এবং প্রিয়া মালাকার। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30। মনসামঙ্গলের পরের পর্ব চাঁদের কন্যা জোড়নী।

শুনছিলেন মনসা মঙ্গল। এই পর্বটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর এখন প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং পরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

বোর্ডে রয়েছে। আপনারা যদি জুহিনার সঙ্গে কথা বলতে চান, ডায়াল করতে পারেন।

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों की।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:30 মনসা মঙ্গল, 7টায় কব্যরূপ অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে কক্বরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, তারপরে সীমান্ত থেকে 8:30 নজরুলগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লোকগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন AIR অ্যাপে।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: নতুন রাস্তা হওয়ার বাদে আপনারা এই জায়গা তুরা পিছিয়ে পড়ে গেছে গিয়া হাসা হইলাম নানি। আগে তো ও রাস্তা বাইও গাড়ি যাইতো, এখন তো লোয়ার খুলে দিয়ে এখন আর গাড়ি ঘোড়া যায় না, আর এই রাস্তাও কখনো পর্যন্ত না লইছে না। এই যে আপনারা রাস্তা যে দিকে যে এই গ্রামে অর্থাৎ এই মুসলিম পল্লী গ্রামে ঢুকার লাগিয়া যে রাস্তাটা, এটা না লওয়ার লাগিয়া কোনো রকমের আপনারা চেষ্টা চরিত্র করছেন নি বা কোনো জায়গার দৌড়াদৌড়ি করছেন নি বা আপনারা একখানে বইয়া কয়েকজনে মিলিয়া সিদ্ধান্ত আমাদের একটু বিস্তারিত বলেন।
2: গেছি আমরা গত 23-এর ইলেকশনের আগেও দৌড়িছি, আমরা পিডাব্লিউডিতে হ্যান্ড ওভার করছি, এরপরে ওরা মন্ত্রীবাবুর লগেও যোগাযোগ করছি, কইসলা ওইব ওইব ওইব হইয়া মানে এখনো আশ্বাস রুদে রয়েছি। এখনো ওইব গেলে খাইন খালি ওইব। আমরা পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছে তারা কাছেও গেছি, তারা ওইব খান কইছে, ওই তো না যেখানে কইছে না এখনো ওইব ওইব হইয়া মনে করেন আজকে 5-7 বছর গত হইয়া যার আমরা এই দুর্দশা।
1: কারণ ফুল বন্ধ করছে, যে কোনো কার্য কারণে হয়তো বন্ধ করছে ফুলের ইয়েটা লাগে। যাই হোক, যে ওখন যে রাস্তার যে অবস্থা যেটা আমি দেখলাম, এবং আপনারা এখানে ঢুকার সময় আপনারা প্রায় প্রত্যেক বছর বন্যার সময় এইটা রাস্তাটা ভাঙ্গিয়া যায় গিয়া, তো এই বছর তো যেটা উইছে এটা তো এখনো পর্যন্ত রাস্তা কিন্তু এরকম কোনো রকমের ক্ষতি হইছে না রাস্তা। তবে ইট যে গেছে, ইট বয় দিলে কিন্তু রাস্তাটার এই দুরবস্থা থাকলো না, অনো গাত অনো পানি এরকম থাকলো না। সবচেয়ে বড় কথা যেটা আমি কই আর তখন তো আপনার এই গ্রামের মধ্যে গাড়ি ঘোড়ারও অভাব নাই, সব কিছু মোটামুটি আছে, টুকটুক কেমন আছে এখানে?
2: টুকটুক আছে, 10-12টা আছে
1: আছে
2: আছে।
1: তখন তো টুকটুকে টুকটুক রিস্কা উস্কা তো নাই, কিন্তু একজন রুগীরে রাইত বিরাইতে যদি হাসপাতালে লইয়া যাওয়া লাগে ও মুক্তনে বাইরিয়া মানে আসল রাস্তা টুটা যে অবস্থা, এখানে তো জাখরাইতে জাখরাইতে মোটামুটি রুগীর যান হেরা তেরা
2: প্রায় 15-20 মিনিট লাগে ওখান থেকে ফাড়ার থাকিয়া মেইন রাস্তা ধরতে আস্তে আস্তে আস্তে। আমিও একজন টুকটুক চালক, অটো রিক্সা চালক, আমিও নিজেও ড্রাইভার। আমরা যাই গেলেও আমরা তেলের গাড়ি, তেলও খরচ হয় বেশি, আস্তে আস্তে যাওয়া লাগে, গাঁথাত ফললে তো প্যাসেঞ্জারও রুগীলে কষ্ট পায় ওটা আর কি।
1: একটা জিনিস আপনি লক্ষ্য করছেন নি, ও যে মানুষে যে মানে ডাক নাম যেটা দিছেন হেলিকপ্টার হেলিকপ্টার হাই স্পিডের যে টুকটুক, এটা কিন্তু একদম খান্দা তাইলেও কিন্তু বোঝা যায় না যে এগুলো আইছে, এবং প্রায়শই কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়ে। যেমন গেছে দিন আমরা গাঁবর মাঝে আখতা আইয়া মানে রাস্তা তো তখন বৃষ্টি উষ্টি আছিল, নির্জন আছিল, গরু একটারে বাড়ি দিয়া ফালাইয়া হে তো তার রাস্তা গেছে গিয়া, এরপরে গাই বাচ্চাটা মারাই গেছে, বাক্কা বড়ই হয়েছিল গাই বাচ্চাটা, যার হোক হেতো হের তো গেল, কিন্তু হেতো ফলাইয়া গেল গিয়ার পরে পোলাফানে দৌড়াদৌড়ি হরিয়া ডাক্তার মাস্তর আনিয়া ও পশুর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আনিয়াও কোনো খাওয়া হয়েছে না, লগে লগে কিছুক্ষণ বাদেও গাড়িটা মারা গেছে। তো এইভাবে যে মানে টুকটুক বাড়ছে, এবং যারা চালক, আপনার একজন চালক হিসেবে আপনার কাছে জানতাম চাইয়ার যে এই যে সালানির যে বাও যেটা আছে, সালানির যে বাইল যেটা আছে, এটা কি

0: ভাবে চালাইলে আপনার মনে হয় সে মানে বড় ওই যে টুকটুক হেলিকপ্টার যেটা খাওয়া হয় হাই স্পিডের যেটা বা এমনি সাধারণ, এটা কিভাবে চালাইলে আপনার মনে হয় যে জিনিসটা একটু সাধারণভাবে চলব?
1: এটা হয়েছে গিয়া নাম্বার ওয়ান হয়েছে গিয়া যারা টুকটুক লইছে শোরুম থেকে যারারেও দিছে তারারে লাইসেন্স ছাড়া গাড়ি দিছে।
0: আচ্ছা,
1: এক নম্বরে।
0: আচ্ছা,
1: কারণ হচ্ছে 15 বছর 16 বছর ফুলায় গাড়ি চালায়, টুকটুক চালায় মনটা চালায়, হে কোনোদিনও ড্রাইভারি করছে না বা ড্রাইভারি স্কুলে গিয়ে শিখছে না।
0: আচ্ছা,
1: যার কারণে গাড়ি উঠে গেল, তার বয়স কম, প্লাস হয়েছে গিয়া সে চাই মানে 10 মিনিটের রাস্তা 5 মিনিটে যাইতো গিয়া, কিন্তু তার গাড়ি চালায়নি, তার ভঙ্গিটা ভালো অভিজ্ঞতা নাই, কারণ কোনো স্কুলে গিয়া গাড়ি চালানি শিখছে না, তার লাইসেন্স নাই, এর কারণে এই দুর্ঘটনা বেশি ঘটে।
0: আচ্ছা,
1: যেমন আমরা গাড়ির সময় লইছি 2017 সালে, তখন আমরা আগে গাড়ি লওয়ার আগে আমরা গভর্নমেন্ট চাইছে যে

0: দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে যাইতো গিয়া, কিন্তু তার গাড়ি চালাইনি, তার ভঙ্গিটা ভালো অভিজ্ঞতা নাই, কারণ কোন স্কুলে গিয়া গাড়ি চালানি শিখছে না, তার লাইসেন্স নাই, এর কারণে এই দুর্ঘটনা বেশি ঘটে। যেমন আমরা গাড়ি যে সময় লইছি 2017 সালে, তখন আমরা আগে গাড়ি লওয়ার আগে আমরা গভর্নমেন্ট চাইছে যে আগে লাইসেন্স দিতে হইব, লাইসেন্স সহ আমরা জমা দিছি শোরুমে, এরপরে আমরা গাড়ি দিছে, এর আগে আমরা কিন্তু গাড়ি দিছে না।
1: আচ্ছা,
0: কিন্তু এখন দেখা গেছে এখন কোর যে বর্তমান যে এই প্রাইভেট যেটা শোরুম আছে, এরা লাইসেন্সও লাগে না, কিচ্ছু লাগে না, আধার কার্ড আর শুধু আধার কার্ড আর প্যান কার্ড হইলে তারা গাড়ি দিয়ে দেয়।
1: আচ্ছা,
0: তার ড্রাইভারের লাইসেন্স আছে নাকি তা আছে এটা কোনো চেক করে না, এর কারণে এই দুর্ঘটনার বেশি হার বাড়ছে। এটা যদি গভর্নমেন্ট যদি এটার একটু প্রাধান্য দিত যে 18 বছর নিচে কোনো ড্রাইভারে গাড়ি চালাইতে পারতো না, তাইলে এটা কিছু কিছুটা নিয়ন্ত্রণে আইলো মানে।
1: আচ্ছা,
0: বুঝছেননি, মেইন কারণ হয়েছে কি, অল্প বয়সের ফুলা মানে গাড়ি চালায়, হে যাত্রী তার পেছনে 3 জন নেওয়ার কথা, হে লয় 5 জন।
1: আচ্ছা,
0: তার গাড়িত ওভারলোড থাকে, হে গাতে ফালার স্পিডে যার, হে তাড়াতাড়ি যাইতো গিয়া, এর কারণে বেশি দুর্ঘটনা ঘটে।
1: আচ্ছা, আর অক্ষণ যে আপনার কিতা মনে হয়নি যে এইভাবে যে পরিমাণ হয়তো রুজি রোজগারের রাস্তা একটা বাইর হয়েছে টুকটুক আওয়ায়, এখানে আমি 100 বার মানি, কিন্তু যেভাবে টুকটুক বাড়ছে, তো আগামী দিন এবং আমি এটাও কইব যে জনসংখ্যাও বাড়ছে, আগামী দিন আপনার কিতা মনে হয়নি যে তারা এইভাবে চালাইয়া পার পাইব, যে যারা এইভাবে ইয়ে করে, কারণ দুর্ঘটনা ঘটলে তো না প্রত্যেক টুকটুকের মধ্যে কিন্তু অনেকটা নাম্বার আছে, যারা নাম্বার নাই এটা তো আলাদা ব্যাপার, এটা কয়েকদিনের মধ্যে নাম্বার পড়বো বা যেভাবে একটা ঘটনা মানে ইয়ে হইব, কিন্তু যারা নাম্বার আছে তারার সংখ্যাও কিন্তু দিনের পর দিন বাড়ে। এইভাবে বাড়তে বাড়তে আপনার কি তা মনে হয়নি যে টুকটুকের সংখ্যার তুলনায় রাস্তা আমরার খুবই ছোট?
0: রাস্তা তো আমরা বিশেষ করে কৈলাসহরের যে রাস্তা, যে শহর, যে আয়ত্র যেটা, এটা অনেক ছোট। এই ছোট অনুযায়ী যে টুকটুক বা মহেন্দ্র বা অটো রিক্সা যেগুলো আছে এগুলো অনেক বেশি, রাস্তার তুলনায় অনেক বেশি বা শহরের তুলনায় অনেক বেশি, বুঝিনি। কিন্তু শহরে দিয়ে যাইতে গিয়া দেখা গেছে ফায়ারটি একজন লোক যাইতে পারে না টুকটুকর
1: ঠেলা
0: লাগে, এদিক থেকে এদিক রাস্তা ক্রসিং করতে পারে না, এই অতিরিক্ত টুকটুক হয়েছে, বুঝিনি। এরপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই, জায়গা তো ওই ড্রাইভার হিসাবে আমি গাড়ি লগে লগে আমার গাড়ি কন্ট্রোলিং করতে পারছি, কিন্তু ওই সময় যদি ওই ছোট বাচ্চা ছেলেরা যারা গাড়ি চালায় এরা কিন্তু ওই সময় কন্ট্রোলিং করতে
1: পারে না। দেখুন আরেকটা ঘটনা আমি কই, আপনারে আপনার গাড়ির সামনে হয়তো একজন লোক হাতের বাঁদিকে চালিয়ে চালিয়ে যায়, হ্যাঁ যখন আখটা যদি ঘুরি যাকে, আর একটা জিনিসও আছে এটার মধ্যে, আর একটা জিনিস আমি যোগ করি দিয়া, টুকটুক চালিয়া টুকটুক চালিয়া কিন্তু হে মনে হরে ফুবমুখা যার, কিন্তু তার চোখ অফিসে দি অবাই হবা রাস্তার গলি দল অমন হরি ধরে, কিন্তু অফিসে যে সাইকেল আননি মোটর সাইকেল আননি কোনো যান আননি তা তার দৃষ্টি নেই, তার হইল গিয়া হে লুক দে, হে লুক দেখি একজন তুলতনি ভারে দুইটা পয়সা নি পায়, ওটার কারণেও কি তা অ্যাক্সিডেন্ট হন নানি?
0: হ্যাঁ, এটার কারণেও হওয়ার আরও হয়েছে কি, পাশাপাশি যে ছোটো ফুলাফান যারা 15 থেকে 16 বছর বা 14 বছরের ফুলাফান যারা, এরা খানো দেখা যায় সবসময় হেডফোন লাগে, মোবাইল দেখবা একদিকে ওই গাড়ির মধ্যে মোবাইল দিয়ে আর গাড়ি চালার, তখন হে ডানে খেয়ে আছে, বামে খেয়ে আছে, সামনে খেয়ে আছে, পিছনে কেউ আরনি হরন দেননি, এটা হে লক্ষ্য করে না, হে শুধু ওই তার ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর সামনের দিকে তার প্যাসেঞ্জার কই আছে ওটাও খুঁজে, এর লাগে স্ক্রিনটা বেশি ঘটে। এটা একমাত্র যদি নিরসন করতে হয় তাহলে গভর্নমেন্ট এটারে পদক্ষেপ নিতে কড়াভাবে, ট্রাফিক দপ্তর যদি একটু কড়াভাবে পদক্ষেপ নেয় যে 18 বছরের নিচে লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালাইতে পারতে নাই, তাইলে এটা কিছু নিয়ন্ত্রণের ভিতরে আইব, নাইলে এটা আরো দিন দিন অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়বো আর দুর্ঘটনা বেশি বাড়বো।
1: আর মোবাইল ওলা খানো যার থাকবো লোত লাগে যাবা এইভাবে যে থাকবো সঙ্গে সঙ্গে দৌড়িয়া আপনার যদি ফাইন করে তাইলে হয়তো কিছুটা কিছুটা আনা সম্ভব, কারণ এর থেকেও বড় ব্যাপার হয়েছে গিয়া আমরা সচেতন হইতে হইব, আমরা যদি নিজেরা সচেতন হই যাই গিয়া তাইলে দেখুন ট্রাফিক দপ্তরেরও দরকার নাই আরক্ষা দপ্তরেরও দরকার নাই, আমরা আমরা নিজেরভাবে চলবো। কোনো কোনো দেশও শুনছি যে কোনো রকমের রাস্তার মধ্যে কোনো রকমের এরকম ট্রাফিক বাবুরা থাকুন না কিচ্ছু নিয়ন্ত্রণ করা থাকে না, তারা তারার বাইরে যার তারা তারার বাইরে আর, এবং এখানে দুর্ঘটনা হইলে

0: কিন্তু বিশাল পরিমাণে সঙ্গে সঙ্গে জরিমানা করিয়া তার লাইসেন্স এই রথ করিয়া দেওয়া হয়। এই ধরনের পদক্ষেপও হয়তো আমরা এখানেও নিতেই। সবশেষে আপনার কাছে জানতাম সাইয়া যে আপনার এই জায়গাটা কিন্তু একটা কৃষিক্ষেত্র আছে, আপনার নিজেও এবং আপনার বাইও কিন্তু প্রচুর পরিমাণে কৃষি উৎপাদন করছেন এবং এখানে প্রায় সবাই কিন্তু কৃষিবৃত্তিকই নিজেরারে মানে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টার দিকে যাই যা। ওখন যেটা দেখি আর যে আপনার গ্রাম যেভাবে মাটি ভরাইয়া গড় বানানিওর বাড়ি বানানিওর, আগামী দিন এই জায়গাতে কৃষি থাকবো না থাকতো না,
1: আগামী পাঁচ বছরের ভিতরে এখানে আর কোনো কৃষি থাকতো না, কারণ জনসংখ্যা বাড়ে, পরিবার বাড়ে, এক পরিবার থাকি তিন পরিবার ওর তার আছে জায়গা একখানি, আগে আসলে বিটা একটা, এখন হয়েছে তিনটা, আগে এক হওয়ার মধ্যে একটা বিটা আসলো, এখন তিন হওয়ার মধ্যে তিনটা বিটা, নিশ্চয়ই কৃষি জমি কমের। আগামী পাঁচ বছর সাত বছরের ভিতরে এখানে আর কোনো ক্ষেতের জায়গা থাকবো করি আমার মনে হয় না,
0: মনে হয় না। তো ক্ষেতের জায়গা যদি না থাকে, আপনারা নিজস্ব যে উৎপাদন যেটা আপনারার কাছে বা আমরা যারা চাষবাসের সঙ্গে আমরা যারা জড়িত আমরার কাছে একটা বুকের বল, শরীরও কিন্তু আমরা একটা শক্তি থাকতো, সবসময় বুকে বল থাকতো, যে কোনো দান আছে জেসা তাদের খাইলেও মরিচ পোড়া দিয়ে খাইলিমু, মরিচ ইয়ে দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইলিমু, এই জিনিসটা কিন্তু তখন আর আমরার মধ্যে থাকতো না। হ্যাঁ, তো আমরা সবসময় কিন্তু বাইরের দিকে চাইয়া বই থাকতেইব। ওখন কি পরিমাণ মানে মোটামুটি তো সব জায়গাতেই দেখছি আউশ আপনারা লাগাইছেন, সাইলের বা রবি মৌসুমের দিকেও প্রস্তুতি হয়, এই বৃষ্টির কারণে আপনারা কীরকম ফসলের ক্ষতি হয়েছে?
1: বৃষ্টি আউশের সিজনে বৃষ্টির জলটা আমরা খুবই কম আসলো।
0: আচ্ছা,
1: মানুষের কিছু কষ্ট মষ্ট করিয়া লাগাইছে, সে সবে লাগাইতে পারছে না, নিচা জায়গা যারা আছে তারা লাগাইছে, উচা জমিনও লাগাইতে পারছে না, এলাই প্রজেক্ট যেটা আসলো এটাও খারাপ আসলো।
0: আচ্ছা,
1: ঠিক করে খরের খরের খরের ওই ক্ষেতের সময়ে ঠিক করে খরের করতে করতে ক্ষেত শেষ হয়ে গেছে আর মেশিনও আর ঠিক হয়েছে না।
0: আচ্ছা,
1: মানে খাস করছে, খাস করিয়া সাকসেস হইতে পারছে না, যে ইঞ্জিনিয়ার বা যে মেকানিক আসলো পুরো খাসটা সাকসেস করার আগেও আবার বন্যা আইছে, বন্যা আই আবার মেশিনটা বন্যার জলে নিচে ঢুকে গেছে, ঢুকতে গিয়ে আবার ওই মেশিনটা
0: অকেজুই
1: গেছে। এখন তো যারা লাগাইছে এর করে নিচা জায়গা যারা আসলো তারা আবার বন্যায় তারার দানটাও নষ্ট হয়ে গেছে, যারা উৎসাহ একটু আছে তারার দানটা একটু জীবিত আছে।
0: জীবিত আছে। তুমি কি তা হরাশো না হরা নিবা কোন ক্লাস?
2: এইটো
0: কোন স্কুল?
2: সন্তল হাই স্কুল।
0: সন্তল হাই স্কুল। তুমি যে যাও আটিয়া যাও নি না সাইকেলে যাও?
2: আটিয়া।
0: আটিয়া যাও, এখান থেকে কতক্ষণ দূরে?
2: দূরে আছে,
0: দূরে আছে। আচ্ছা, তো সন্তল হাই স্কুলে যাইতে ও যে রাস্তা বাইদি যে যাও, বৃষ্টি বাদলের দিনও কিরকম অসুবিধা অন্য না সুবিধা হয়? ছাত্রী মাত্রী লইয়া যাও নি না পিছলা উছলা খাইয়া পড়ছো নি কোনো সময়? না পড়ছো না,
2: পড়ছি না,
0: পড়ছো না নানি। আচ্ছা, খেলাধুলা করো নি? কিতা খেলো?
2: ফুটবল।
0: ফুটবল কোন হানো গিয়া মাঠ কই তোমরা? মাঠ তো আমি দেখি না।
2: মাঠ আছে
0: হৌ যে ইয়ার স্কুলের ফ্লাড শেল্টার যে মাঠ আছে অন্য খেলো। আচ্ছা, কতজনে তোমরা খেলাধুলা করো? তোমার যদি দে স্কুলের রচনা যদি দে ইয়ার এইম ইন লাইফ রচনা শুনছো তো ওইটা আছে নানি, তখন তোমরা কিতা খো প্যারাগ্রাফ না কিতা খো ওটা যদি দে তুমি কিতা লিখবা? তুমি কিতা হইতেছে তোমার জীবনের লক্ষ্য কিতা? ওটা যদি দে কিতা করবা তুমি? খেলোয়াড় হইতে আইনি না মাস্টার হইতে আইনি না চাকরিয়ান হইতে আইনি না কিতা হইতে কোনখানো কিতা করতে এটা কও না একটু?
2: খেলোয়াড় হইতাম।
0: খেলোয়াড় হইতে, খেলোয়াড় হইতে গেলে তোমার তো সেইভাবে চলাফেরা করতে হইব আর পড়াশোনাও চালিয়ে যেতে হইব। হ্যাঁ, পড়াশোনা তোমার চালিয়ে যাইতে হইব, ঠিক নানি? পড়াশোনা কত ঘন্টা করো? আহ, ক্ষেত গৃহস্থী আছে তোমার বাবার, ক্ষেত ক্ষেত কোন সময় গিয়া কাম করো?
2: কাম
0: করি আইছো, ওখান গিয়া পড়বাই নি? আচ্ছা, মাস্টরে তো আইব, ঠিক আছে, তো মাস্টরে তো নিজে খাতাত লিখতো না, তোমার তো ভরতে হইব, যে সবচেয়ে ভাল লাগে কোনটা অঙ্ক ইংরেজি বিজ্ঞানের মাঝে কোনটা ভাল লাগে?
2: তো বাংলা ভাল লাগে।
0: বাংলা ভাল লাগে। আর অঙ্ক?
2: অঙ্ক
0: মিললে আনন্দ লাগেনি না মিললে আনন্দ?
2: আনন্দ লাগে।

0: মিনি দিয়ে আনন্দ লাগে। এমনি পড়াশোনা রাইজ কতক্ষণ জাগিয়া পড়ো?
1: 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা
0: না না রাইজ জাগিয়া না, আমি সন্ধ্যার তো কি 11টা পর্যন্ত পড়ো, রাত্রে 10টা নি না আরো বেশি,
1: 9টা পর্যন্ত পড়ি।
0: এরপরে শেষ হয়ে জানি, শিখাই জানি সব পড়া,
1: 6টা থেকে 9টা পর্যন্ত
0: আর পড়ো না, এরপরে খাইয়া ঘুমাই থাকো। আর ফোতা হলো কটার সময়? তো
1: 6টায়
0: তো ফোতা হলো উঠো না, এখানে 4টা 4:30 সময় উঠো না, এখানে
1: সকালে উঠতে হয় না,
0: উঠতে পারো না। আমরা যে জায়গাত দাঁড়াইয়া বা যে জায়গাত বইয়া নিত্যদিন কথাবার্তা কই, আজকে দেখি আর এখানে দেখি একটু ডর ডর লাগে, এইভাবে যদি বাংতে থাকে তে তো এখানে যে খোলা বাগান আছে বাঁশের জার আছে তা লাই লাই লাই লাই যাইব গিয়া, এবং অনেক সময় দেখি বন্যার সময় বাঁশের জার খোলার জার এটা মানে বন্যার জলে বাসিয়া বাসিয়া জার। তো এই যে এটা বাংছে, এটা কি এই বছর বাংছে না প্রত্যেক বছর একটু একটু করিয়া বাংলা? আমার তো কত যেমন মনে হয়
2: এবার বাংছে।
0: এবার তো আপনার এখানে জল বলে এরকম উঠছে না অন্যান্য বছরের তুলনায়?
2: উঠছে, প্রত্যেকের বাড়িতে উঠছে না, কিছু কিছু মানুষের বাড়িতে উঠছিল।
0: আচ্ছা,
2: আর আমার বাড়িটা উঠছে না, আমার বাড়িতে।
0: আচ্ছা,
2: এমনি সারা বিশা জমিনে উঠছে, উঠছিয়া ধান টান ক্ষতি করছে,
0: প্রচুর ক্ষতি করছে। ওহন, আমি আপনার কাছে যে জিনিসটা জানার চেষ্টা করি আর, যে এই যে রাস্তা লইয়া আমরা বিগত দিন বহুতবার কথাবার্তা কইছি, কোনো জায়গাতে ইট আছে কোনো জায়গাতে ইট নাই, এতটা কি বড় ব্যাপার হইল যে অক্ষণ যে নয়া যে রাস্তা হয়েছে হাইওয়ে আমরা যেটা হইয়া, হ্যাঁ আপনারা উঠতে হইলে এখান থেকে এই রাস্তা দিয়া যখন যাইতে লাগে, এই রাস্তার অবস্থা তো আমরা আগেও আলোচনা করছি, এখন বাইয়ের লগে আমরা কথা হইছি, এই রাস্তাটা নিয়ে আপনারা কোনো রকমের কথাবার্তা কইছেন যেভাবে বাঙ্গা টুঙ্গা আছে এটা নিয়ে এই ব্যাপারে?
2: এই ব্যাপারে এই রাস্তা চলিং রাস্তা নতুন হইব এরকম করিয়া প্রায় 2 বছর ধরে শুনলাম।
0: আচ্ছা,
2: টেন্ডার হয়ে গেছে, এমনি হয়েছে এমনি হয়েছে, চলিং হইব রাস্তা, চলিং তো কিছু জায়গা আছে
0: আছে
2: আছে, তাও মানে উঠিয়া উঠিয়া ভতারে দিয়ে গেছে, গাঁথা গাঁথা হয়েছে, ইটা ইটা এটা হইব কইয়া, এখানে রাগার সাজ হয় না, কারণ চলিং গড়ি ফুরে তো রাগার সাজ করা বাট নাই, তখন এমনি গাঁথা গাঁথি মানে একেবারে কোনো ছোটো গাড়ি বন্ধ ওইখানে ঢুকাই ঢুকানি যান না।
0: আচ্ছা,
2: খুব কষ্ট, নতুন হইব, আর যেটা ওইছে তো ওইছে
0: না। আমি কইয়া যে আগে যে আমরা লোয়ার ব্রিজে দিয়ে যাইতাম, লোয়ার ব্রিজটা কি আছে অক্ষণ যে একটা পিচ করা যেটা রাস্তা আছে, পিচ করা রাস্তা আবার ন্যাশনাল হাইওয়ে উঠা যায়, এই যে ওই খদ্দুর যে জায়গা আছে যেটা, এই জায়গাও তো মানে ভয়ানক অবস্থা।
2: ভয়ানক অবস্থা বলতে মানে এটা পুরান রাস্তা, এটার মেডেল বেডেল এটাই উঠিয়া গেছে গিয়া হয়েছে, এটার কোনো মেরামত নাই, এটা নতুন রাস্তা হইব হইয়া হইয়া হইয়া আমরা হকায় আছি। আর এমনিতে ধরুন কিছু জায়গা ধরুন ছলিঙ্গের বাকি রইছিল রাস্তার, এটাও ছলিঙ্গার পুরা হইল না, পুরা হয়েছিল মানে তৎকালীন যখন চলিং হয়েছে তখন কোন মেম্বার যে আসিল এরা জানে, আমরা জানলাম নালা, আমরা এখানে একটা নালা আছে, নালার পার পর্যন্ত সাজ হইল প্রায় আরো 500 মিটার সরিয়া।
0: আচ্ছা,
2: এটা ভুলো না নিনা, টেন্ডার তখন আসিল, আমরা তো আর জানতাম পারছি জানছি না।
0: আচ্ছা,
2: কিন্তু এখানে মানে গ্রামে মানুষ গণবসতি মানুষ আছে, ইকা এই জায়গাটা ফাড়ি দিয়া যাইতে এলে মানে কাপড় টুপুর আটাইয়া যাওয়া লাগে সব সময়। তো এটা কেউ দেখো না, যেমন ধরনের কোনটা কইতাম, এবার বন্যা গেল, বন্যার পরে এগ্রিকালচার আইছিল মানুষ,
0: আচ্ছা আচ্ছা
2: আইয়া আইয়া তারা দেখিয়া গেছে, কিন্তু এখানে একটা এলআই প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা ওই বাম্পর নামলে প্রায় 10-12 বছর আগে এই মেশিন ঘর বানি হয়েছিল, মেশিন ঘরটার ওয়াল যে সাইড দিকে ওয়াল আছে, ওয়াল চতুর্দিকের সালর জল গরুর ভিতরে ঢুকি যায়, মেশিন ঢুকি যায়। তো এরপরে এই মেশিনের ওয়ালও কিছু খাজ মনে মেরামত কিছু হয়েছে, আবার ওই বন্যায় মেশিন ডুবাই লইছে, তখন কোথায় আউসখেত করছিলাম ধরেন 2-3 কেয়ার 4 কেয়ারের মতো কোনো রকম করিয়া, ইটা জল ছাড়া জল ছাড়া এমনি হইয়া কোনো রকম করিয়া অক্ষণ গিয়া দেখিয়েলাম দান 12 একটা 1টা 12 আটটি রয়েছে।
0: আচ্ছা,
2: যাই হোক অক্ষণ তো জলে মোটামুটি চলের।
0: আচ্ছা,
2: কিন্তু সাইলের আলি ফালাইছি আমি প্রায় 1 পালি 10 পুরার মতো।
0: আচ্ছা,
2: ফালাইয়া আর

0: আটত্রিশ জল লাগিয়া বাকি জায়গাটা চাইছিলাম এক পশলা লাগাইমু। ওই জল নাই, মেশিনও ঠিক নাই, আর আসমানোর জল তোমার যেভাবে ওইরকম জলে আমরা রয় না,
1: কারণ এখানো এখানো জল ফললেও নিচে দিয়ে যায়,
0: নিচে দিয়ে যায় গিয়া, কারণ শহর জায়গা। তো মা তুইছে গিয়া এখানো যদি পর্যায়ে কিছু জল দিত আর বাই দিয়ে বৃষ্টির জল উঠত তো এই কাবার করা গেল।
1: আচ্ছা,
0: তো বৃষ্টির জল যেটা হয় এটা কাবার হন না। আর ইয়ে করছিলাম ট্রেক্টর মারাই রাখছিলাম দুইশা দিয়া, এটা আবার শুকাইয়া ফাটি গেছে গিয়া,
1: মানে আবার মারা লাগবো,
0: আবার তো মারা লাগবো, লাগলেও মানে আবার ডাবলিং মারা লাগবো।
1: আচ্ছা,
0: পেকে ভানিয়ে তাকলে ধরেন ফসে আর ফসানির বাটে আল পাইছিলাম আর কি।
1: আচ্ছা,
0: তো শুকাইয়া ইয়ে গেছে গিয়া।
1: আচ্ছা,
0: এই অবস্থা চলছে, মানে খেত কৃষি করাটা মানে একটা বিপদ হয়ে গেছে গিয়া।
1: আচ্ছা, ওখানে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন নি, যে যারা ক্ষেত গৃহস্থী আছে, আগে একটা সময় আপনি আপনার বাবা কাকা জেঠা দাদারা আপনারা সবাই মিলিয়া বাড়ির যারা মোটামুটি একটু বড় হয়েছে, যারা আলি দলি লাগাইতে পারে, আল বাইতে পারে, বা ধানের ক্ষেতের মাঝে আইল বানতে পারে, এরা সবই মিলিয়া কিন্তু আপনারা চাষবাস করছে। কিন্তু বর্তমান সময়ে যারা গৃহস্থ, মানে যে জমির মালিক, হ্যাঁ, তাই কিন্তু সেরকম নিজে লাগুন না, বা নিজের পরিবারের কেউ আর খেতে লাগেন না, নামেন না, মানুষ দিয়া দিয়া লাগানি হর। এই যে নিজে কাজ করা এবং মানুষে দিয়া কাজ করা, এই দুইটার মধ্যে আপনি কিরকম পার্থক্য লক্ষ্য করেন?
0: এটা খোয়ার কথা নাই, কারণ নিজে করায় আর অন্য মানুষ দিয়ে পয়সা দিয়ে করা নিয়ে বহুতটা ব্যবধান, আকার সজাল ব্যবধান। দান দাওয়াইলে দান বন্ধ থাকে কিছু, দাইয়া তারা পুরাপুরি ইয়ে করে না, রেট যত নেয় কিন্তু ঠিক মতো দাম দেয় না।
1: আচ্ছা
0: আচ্ছা, লগানিত গেলে ধরো না যেরকম লাগাইবার নিয়ম আছে, এই নিয়মটা কি মানে যেমনে মানে চাই করিয়া করে, এই খাজ খামলা দিয়া খাজ মানে সঠিক
1: তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে আরেকজনের
0: এই খেয়াল।
1: কিন্তু এই যে একটা জিনিস আপনারা কাছ থেকে আমরা শুনছি, এবং আমরা যারা অল্প স্বল্প নিজের চোখের দেখা, আপনারা কিন্তু আইলে পরে সকালবেলা চা মুড়ি বা চা একটা কিছু টিফিন দেওয়া, এরপরে আবার ভাত দেওয়া, এরপরে দুপুরবেলা আবার ভাত খাওয়া, বিকালে যখন যার অনেক সময় অনেকে যার যেরকম সুবিধা আছে সে বাসে হয়তো রুটি সবজি দেওয়া, চা দেওয়া। এর বাদেও এই যে গাফিলতি, এটা আপনার কিতা মনে হয়, এটা কিতা ও মানে অমানবিক না? এটা আমার মনে হইল যে এটা যেমন কিরকম যেমন একটা অপরাধ অপরাধ বোধ বলিয়া মনে হয়।
0: ঠিকও, কারণ খেত যে দরছে, যে খেত লাগাইতো চাইব বা ইয়ে করতো চাইব, কারণ হে এমন টেকা টেকছে মানে কাজের মানুষ নাইও, কারণ কাজের মানুষের অভাবে দেখা দিয়েছে। একটা কথা হইল গিয়া, মানুষ বেশিরভাগও মানে চেন্নাই বেঙ্গালোর এরপরে দুবাই এরপরে সৌদিত এরকম যুবক যারা এরা বিদেশ বাড়ি করে নাই, আর যারা যারা না ও আমার বেখামা ও এরা তোমার যায় আর কি টুকটাক ঠিক মতো করতেও পারে না, যদি তারা যে তো বলে এমনি হয়েছে না এমনি হয়েছে কইলে তো খোড়া করিয়া যদি কোয়া হয়
1: আমি
0: আর আইতো নাই সাজ হইতো নাই।
1: আচ্ছা,
0: এরকম করিয়া খেতে মানে প্রচুর লস হইতে
1: লস হয়ে যেতে। এই যে আপনার যে এই সময়ে যে প্রত্যেক দিন যে আমরা একটা বৃষ্টি পাই, আর শ্রাবণ মাসে বৃষ্টি হয় ঠিক আছে, এতে করিয়া রবি শস্যতে আমরা পিছিয়ে যাই মনে সময় মতো হইব,
0: এটা কেমনে কইতাম কোথায় গিয়া খেত কৃষি মানে সুন্দর মতো প্রাকৃতিক একটু অসুবিধা দেখা দিছে, কারণ হইছে আগের মতো নিয়ম মাফিক বৃষ্টি বাদল হয় না, আর ওই যদি এমন হওয়া ওই যেটা সহ্য মানে ধৈর্য
1: সহ্য করতে পারে
0: না, ওই রকম হয়ে যায় গিয়া।
1: আচ্ছা,
0: আর আমরা খেত কৃষি তাকে সরতামও পারি না, কারণ সাই চাকরিও নাই, শিক্ষা দীক্ষা আছে কিন্তু সাই চাকরি নাই, আর খেতে থাকার পরে খেত করিয়া মানে লাভ আনিবার মতো কোনো উপায় নাই।
1: আপনি যখন তারা কইছেন কেউ যার গিয়া চেন্নাই, কেউ যার গিয়া বেঙ্গালোর, কেউ যার গিয়া মানে বিদেশে যার গিয়া, তো এই যে বিদেশে যার সে কিন্তু টাকা ফাটার, বাড়িতে টাকা ফাটার, বা তার পরিবার যদি আত্মীয় স্বজন যে আছে তার কাছে টাকা ফাটার, কিন্তু টাকা ফাটাইলেও কিন্তু ওই তো নয়, আপনার কিন্তু সেই ধান কিনতেইব বা চাল কিনতেইব, চাল কিনিয়া ভাত ফুটিয়া খাইতেইব, সবজি খাইতেইব, মাছ যারা খায় মাছ খাইতেইব, গড়ে যদি দুধ থাকে দুধের ব্যবস্থা করতেইব, এগুলি কিন্তু টাকা দিয়া পাওয়া যাইতো না। হ্যাঁ, টাকা দিয়া হয়তো সব পাওয়া যায়, দোকানের দুধও পাওয়া যায়, কিন্তু এটা

0: ঘরের গরুর যে দুধের যে গুণমান ওইটা কিন্তু এটার মধ্যে আছে, কিন্তু এটা একটু ইয়ে করা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, বন্যার সময় আপনার তো গরুর ডুবাইছে না,
1: গরু ডুবাইছে না।
0: আচ্ছা, এই যে বন্যা উইলে পরে গরুর যদি ডুবাইলায়, জলের উৎস যদি ডুবাইলায়, তো আপনারা পানি হইতে থেকে খাই
1: পানি ধরেন এলাই প্রজেক্ট একটা আছে, এটা এলাই হয় নাকি থাকে জানে।
0: আচ্ছা, এখানে কোনো মাঠ টুকটোর ব্যবস্থা নাই?
1: না, মাঠ তো নাই।

এতক্ষণ ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনলেন, আকাশবাণী কৈলাসহর এখন মনসা মঙ্গল শুনবেন।

0: মনসামঙ্গল গানের পর্ব চাঁদের কন্যা জোড়নি, অংশগ্রহণে ধর্মনগর জলাবাসার সুধাংশু দেবনাথ ও সহশিল্পীরা।
1: পদ্মাবতী সুরেশ্বরী অষ্টনাগ প্রেমানন্দে
2: বল হরি।

সেই তো কন্যার গুণে, আর হারাইলে দনানে, মরিলে মরা যাইতে পারে। সত্যমতি অতিশয় দেবতা সাক্ষাৎ হয় শরণে জানায় দেবপুরে। এই মতে কন্যার কথা সর্বগুণে বিভূষিতা জানি আমি কহিন তোমারে। হাসিয়া বলয় চান্দে, আর যদি তাকে নির্বন্ধে এই কন্যা করাইব বিয়া, ও কয়ে।

কুমারী আর রতবরে নামে তথা জয় বিশ্ব হরি উটো উটো বিফুলা গোসায়ের দুই

年の瀬ごピタプテボシアセゴモドンシャロ

0: জয় করব কিরা আর খণ্ডিব বসন্ত পীড়া শীতল হইবে কলেবর।
1: তখন
0: শুনিয়া বিপুলার বাণী দুর্বুলা চলিলেন পুনি জতায় আছে নরেশ্বর। দুর্বুলা কয় জুড়ো হাতে আবার বাক্য শুনো নরনাতে বিপুলায় পাঠাইলাম আরে বিপুল।

খন্না গ অগ খন্না শুন গই উত্তর আর আজ্ঞা নাই দেন পিতা বলেন বিস্তর সাত পাঁচ ভাবিয়া কন্যায় গ বুদ্ধি স্থির করি আর তরিতে বাপের আগে মিলিলেন সুন্দরী কন্যাকে প্রভুত দিল গ মধুর বসনে।

বিপুলায় বলে বাপ দুর্পুলা পাঠাইনু, আর সেই তো কারণে তোমার আজ্ঞা নিতে আইনু। মুদ্রিত দুলাই চড়ি গো যায় ছন্দমুখী, আর আগে পাশে চলিয়া যায় শতজন সখী ব্রাহ্মণী।

যতনন আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ সিনি তিনি সারিক জরানি ককব্র গাওয়াই পান্দা পুইলা নখেনাবাইদি থুমনুক থুমনুক নি মঙ্গা থাপলা নি সিন্দুর তে থুমনুক ন সৈন্যঘা নরেন্দ্র দেববর্মা

ಅದು ಸಮಾಜ ಸಣ್ಣ ಪೈಸಾ ಬೇಕು ತಿಂಗಳು.

0: মহনপুর হয়তো মহনপুর মহনপুর আচ্ছা আপনি হচ্ছে মহনপুর ডাকন আসার আমার ও কবি নলে পৌঁছে তো কিন্তু নিন পারা ও দাসুফল দাসুফল ও দাসুফল ও তমু
1: ডাক্তার বাবু খাইবে তুমি ভালো কাবো মানে আচ্ছা তুই ডাক্তার বাবু

0: আচ্ছা খাবার বাবু, রান কি যা কাহাম পেশায় ঠান্ডা নেই সরি গুবর রং তুমি তাম রং ভাই কি কো কি হবে তাম
1: বলো তো মুখ কাটা কি ডাক্তার বাবু তো তাম থাকলা প্লিজ নাই লাগে।
0: আচ্ছা বলুন তো তার বেশি করে গ্রাম আসে যদি বলো খাই নেয় কাহাম তাই তাই দিন মো রক্ষা তো বেশি হামতাই তাই রক্ষা তো মো তাই ফেরছি বনো কাহাম কাছে না জানো মায়ের বন মুক্তি রমান না খাই দি তাই দিন সামরণি বড় কিছু টাকা দি যা ইনকম বেশি কলাম সময় না বরং তার দি তাই বাকি বিক্রি দানার তৈরি হোক অবন তাহলে সঙ্গে পাই না খাই যা সেই গেলা হাঙ্গা তাও তো বেশি আসমা জয় রক্তর যান সাংর দিন আতুগুলি আংটাই সঙ্গে আরো খা নাম আসমা জয় রাখতে
2: ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল ও কপাল

আশিক জরাতেই খেনাবাইকে জয়ন্ত জমাতিয়ানী খরাংবাই রিজার্ভ যাক রিজার্ভ মূরক আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা চিনি তিনি শারিক জরানী ককবরক আওয়াই পান্তা যতনন হরকাহাম খুলম্বাইকিয়া।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর আজকের আলামের 12টি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানে ডাক দিয়েছেন।

0: তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের যুব সমাজকে নিশানা করেছে। তিনি বলেন, কঠোর হাতে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবে মাদক অপব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে মাদক অপব্যবহার রোধে তাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: এক আহ্বান মানে কলেজ আর ইউনিভার্সিটিজ কে হামারে প্রফেসর সাথিও সে ভি করনা চাহতা হুঁ। আপ ভি কোর্স কি পড়াই কে সাথ সাথ স্টুডেন্টস কে সাথ ড্রাগস কে খতরো পর বাত করে, নশে কে খিলাফ আপনে ক্যাম্পাস মে এক মুভমেন্ট চালায়ে, আপকে প্রয়াস বড়ে বড়ে পরিণাম লা সকতে হ্যায়।
0: সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মাই ভারত ও ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যুব ক্লাব এনজিও আধ্যাত্মিক সংগঠনের সদস্যরা। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে।
1: আজ লিয়া গয়া ইয়ে সংকল্প আনে বালে 100 সপ্তাহ তক লগাতার এসে হি আগে বড়েগা। হর রবিবার কলা সংস্কৃতি স্পোর্টস মেডিটেশন অধ্যাত্ম আর সেবা সে জুড়ি গতিবিধিয়া হোগি, নশা মুক্তি কা সন্দেশ নয়ে লোগো তক পৌঁছেগা। আনে বালে 100 রবিবার নশা মুক্ত ভারত কি দিশা মে 100 মজবুত কদম হোগে, 100 মজবুত স্টেপ।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের দেশব্যাপী সূচনা অনুষ্ঠানে শত শত তরুণ তরুণীর সঙ্গে যোগ দেন। রাজ্যপাল বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যুব সমাজ আজ দেশের নীতি নির্ধারণ অগ্রাধিকার স্থির করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রূপান্তরের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব সমাজকে ভারতের সর্বশ্রেষ্ঠ জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মাদক অপব্যবহার ও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জন আন্দোলনের নেতৃত্ব দেন। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং মাদক বিরোধী আন্দোলনের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এ বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদনে এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছর একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রের ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়া সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। গত মাসে কয়লা সরবরাহের ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় 17.34% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026-27 অর্থবছরে জুলাই মাস পর্যন্ত মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল

302.24 মিলিয়ন টন। অন্যদিকে মোট কয়লা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে 354.70 মিলিয়ন টনে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 5.87% বেশি। কেরালামে আজ বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর আজ রাজ্যের 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকালও 10টি জেলায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে। গতকাল থেকে রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি সত্ত্বেও পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল পর্যন্ত কেরালাম, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলের মৎস্যজীবী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত 5 জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাটের কচ্ছ, ভাবথারার, বনাসকান্থা, পাতান, মেহসানা, মোরবি এবং সাবরকান্থা এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রাজ্যে এখনও পর্যন্ত মোট গড় বৃষ্টিপাতের 69% রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ 95.03% বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনডিআরএফ এবং প্রশাসন জোর কদমে উদ্ধারকাজ চালাচ্ছে। মৎস্যজীবীদেরও আজ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে 33টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধের ধারণ ক্ষমতার 76%-এরও বেশি জল জমা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় গুজরাটে 17টি এনডিআরএফ এবং 33টি এসডিআরএফ দল মোতায়েন রাখা হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া ওল্ড টেলস ফায়ার প্রায় 4,000 বসতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটলে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কোয়ারে গতরাতে এই বিস্ফোরণটি ঘটে। ভারতের তন্বী শর্মা তাইপে ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16, 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না। আগামী 15 তারিখ গলে এই সিরিজটি শুরু হচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ যখন বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেছেন। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী এই কর্মসূচিতে অংশ নেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের প্রকাশ। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি কক্তমা বুবাক রোগাংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমুই হা কতর গনাঙ্গি জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবাভর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা হাস্তে ফাউন্ডেশনের এডিনালু শাখা কেফেক মানিনি লয় তিনি হা কতর বাইবাসা ত্রিপুরা হাস্তে ওপ ওয়ানামা সিংসা কাইসা চবা বুসকাং বুড়ি শালমারিও কেয়ার মতাইন রুগি হাস্তেনি মন্ত্রী অক্রা হাস্তেনি লুকুরক নক হাকাহাম ইয়াফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমং তিনি নিথংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই এংখা তাবো কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গি বুসকাং সারা হাতি রোমুই হা কতর গনাঙ্গি জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবাভর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা দিল্লি কতাল ভার্চুয়ালতে অ অভিযান চেঙ্গি কক নারকনাথ হাঙ্গি মোচাং মোদী সাকা ভারত হা কতর বিকশিত ভারত উংমানি লামাও বুসকাঙ্গি তঙ্গ আজ জোড়াও হা কতর নি শিকলারক যতন শাকদু কাহাম ওয়ানসুক মুং কাহাম শাক বাইথাং কাহাম উংনা নাংনাই মন্ত্রীবক্রক হদানি হামিয়ানো হুইয়াউই বেবা কক সানাবাগৈ নুখুংনি লুকুরকনো কৈমুং নারেখা বসাকা হামিয়া অংজাক নুখুং।

लुकुरक न कहमके तीसा थानी चुवा चु खलाइना नांगनाय जतो बायनो कहमके कक साना नांगनाय शाक नायनाय रोग बायबो चुवा चुना हारे शाक नायजाकना नांगनाय ब फानदेउ शाका पुइला बेरेमो हजा खलाइमानि बिसिंते चराय रोग बाय नुकुनि लुकुरक खुला साके ककलाम सलाइना नांगानो मन्त्री बखरक तेबो शाका फेगजाक माने याकाकना बागै हदानो सचारेनाते लुकुरक न खातुं रिनानि बागै हा कतर थिगै ककति साल बुरुम बुरुम सामंबुतां संसार जागानो हा कतर नै चि चार साय थाइनि सेमि खरक রেজাক সানিব গবাং শিকলারক অপান্দা মানজাক ফাইকা আর মানজাক ফাইকা জুদা জুদা হাস্তে নি হাস্তে ফা মন্ত্রী অকরা মাই ভারত তে এনএসএস রংনক নি সরংনাই রকন খবই শিকলারক নে ক্লাব এনজিও নি আদংশং হাস্তে ফা ইন্ডোশনার এডিন আলু শাকা ক্যাফেক মানেনে লয় তিনি হা কতর বাই বাক্সা ত্রিপুরা হাস্তে অব ওয়ান আমা সিংসা কাইসা চবা ক্যারং রায়দা সিমিয়া আবহদানি রাং থং তে ওয়ান সুকমুং কাহামনি শাকা হামিয়া তুবু আবহদানি বাগে বেলাই চায়া তিনি ত্রিপুরা ইউনিভার্সিটি নে অডিটোরিয়াম ও বিকশিত ভারত সংকল্প অভিযান তাঙ্গু তাঙ্গ ক্যাফেক ইয়াকাকমুং শিকলা হদা সনামৈতি সামাও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নে ভার্চুয়াল তাঙ্গু তাঙ্গ রুগী সংসাজাক পান্দাও হাস্তে ফা অকক শাকা বতেব শাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নে ওয়ান সুকমুং ক্যাফেক ইয়াকাকমুং ভারত আবো কাইসা হাপাংনি তাঙ্গুতাং সিমিয়া হা কতো নি থিনাং নাইকলমুং মন্ত্রী বক্রক বিনি মন কি বাত পান্দাও চুয়াকনি হামিয়ান কাইথাম ডি ডার্কনেস ডেস্ট্রাকশন তৈ ডেভোস্টেশন মঙ্গুই খুরসাকা আবুনি বাগৈ যতন পালখে কথাউই চবা খেলাইনানি কবখা হাস্তে ফাশাকা 2014 বিশিনি সেমি ভারত হাপাং চুয়াকনি মারি খসরেনা বাগৈ জুদা জুদা ইয়াপ্রিয়া চাকা হদা হামগ্রাইতে ফানকক চংলাইনক ন্যাশনাল একশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন সরামকা আবুনি বাগৈন বরংনি নাহার মুং অংখা সিচারি মুং নাইকল মুং কাউন্সিলিং শাক নাই তে কাইসা কাহাম খেলাইনানি ব শাকা 2020 বিশিনি 15 আগস্ট চেংজাক মা ফেকজাক মানে ইয়াকাকমুং ভারত অভিযান তাবং ভাকতনি বেবাক হাঙ্কর সনামজাখা ও অভিযান বাবাইসা নার্কোটিক্স কন্ট্রোল বুরুনি বিশিংতে চুয়াক্কা সুমুং তৈ বাবাইসা হদা হামক্রাই কক চংলাইনকনি হজাকমুং তৈ শাক নাইমুং বেডেকনি বিশিংতে শেফ রিজাগৈ তঙ্গু হাস্তে ফা শাকা ক্যারং রায়দা সনাম্মা বাই সিমিয়া হদানি যত বেরেম হজাকমুং বাং রেনা নাংনাই চুয়াক খড়কসা লুকুনু সিমিয়া বিনি নুখুং হদাতে থিনাংব হামিয়া খালায়ো আবুনি বাগৈ বুসকাং পিরিন কাহাম খালাইনা বাগৈ শিকলা হদা বুসকাঙ্গে ফাইনা কবখা পান্ডাও কুমুরকনি বিশিং মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটিনি ভিসি দেবব্রত দাস কেন্দ্রনি শাখামতে নুকুং হামক্রাই নাইকুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি 2026 আমজুকমুংনি কংলাম পান্ডা সংসাখা আরও কাহামকে আমজুকমুং নাহারনানি নাইমুথাং কুসংতে তাংশেপনি চুবা চুবাই খেলাই যাগানো ও আমজুকমুং ও তালনি বুসকাং থামচি শালমারি ও উঙ্গানো ও কংলাম সালাইমা জোড়া ও মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস তাংশেপ বাই গদালজাক আমজুকমুং নাহারনাই রকনো তে গদালজাক বেবাক বেরেমনি নাইকল মুংনো চেরি নাইকা মুচাং নাড্ডা আমজুকমুং রেনাই রকনো বুইনিক জুকায়াওই এন বি ই এম এস তৈ শাকাম তৈ নুকুং হামক্রাই কক চংলাই নুকনি বুখাক তৈ হাপাংনি শাকলাইজাক রকন সিমি খানানা বাগৈ কবকমুং নারেখা আকাশবাণী আগরতলানি কেন্দ্রনি অকক্তমান খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মাননা বাকে লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ও ফলো খাই দি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এ আই আর নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো ও তালনি বুসকাংবুরি শালমারি ও কেয়ার মোতায় আবনুরুগে হাস্তানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ হাস্তানি লুকুরকনো খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফার মঙ্গো মন্ত্রী অকরা শাকা কেয়ার মোতায় চিনি হাস্তানি বরকব সংরক্ষণে শিরিশি তিনি হুকুমুনি মারি বুবাগ্রানি জোড়ানি সিমে পালাই যাক ও মোতায় তিনি ব কথারকে পালাই যাব অ কথান তেরনো টংকচাং বাই আপচারিতে যতনি বাগে হামক্রায় তুবুও নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাঙ্গু তাঙ্গু তিনি আগরতলানি সখী চরণ রিংনগ হজাকমুং পান্ডা কাইসা সংসা জাখা পান্ডাও শিকলা হদান ক্যাফেক মানেনি হামিয়া বেছেপনু তুই হজাক উংনানি তে ক্যাফেক মানে ইয়াকাকমুং হদা সংসাই তিসামা ও বুসকাঙ্গুই ফাইনা কবখা পান্ডাও মানজাকা সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকু বিশ্বজিৎ শীল আউলিপুর নাইক্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ুং বেরেমনি থংনাই কেরং জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রদেশ বিজেপি নি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরাই তিনি উনকুটি হাঙ্কর বদলনি সাংগঠনিক তাঙ্গ তাঙ্গ মানজাখা কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়াম বিজেপি নি কার্যকর্তা সম্মেলন চেঙ্গেরিখাতে বাইক রে লিকাইসা আরও সংসা জাখা আরও মানজা ফাইকা হাস্তেনি বানিয়া নাইকুংনি মন্ত্রী শান্তনা চাকমা শিকলাতে থং নাইকুংনি মন্ত্রী টিঙ্কু রায় আকসং

হা কতুরনি যকমা সাল পালাইমানী সামুং বুতঙ্গ হা কতুর বাই বাকসা গুমতি হাঙ্করবো হর ঘর তিরঙ্গা তৈ তিরঙ্গা যাত্রা অভিযান তাং বুতং পালাইজাগান ও সামুং বুতং ও তালনি বুসকাং চি সালমারিনি সিমি চিবা সালমারি জোড়া খেলাইজাগান গুমতি হাঙ্কুরনি উদয়পুরনি অটল ভবন সংসারজাক সালসানী জেলা বেরেমনি তাং বুতঙ্গ মানজাগৈ বিজেপি প্রদেশ কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য ও ককতুমা নরিখা ইয়ং সালগ্রা হাঙ্করবো হর ঘর তিরঙ্গা তাং বুতং চারৈতি সোনা বাকে তিনি বিলুনিয়ানি বিজেপি নি পিলাক জেলা হাবানগো কাইসা কগলাম পান্ডা অংখা আর মানজাখা এমএলএ মাইলা ফ্রুমক স্বপ্না মজুমদার বিজেপি নি কতাল চংজাক প্রদেশ তাঁকড়া নবাদুল বণিক তে জেলা কাসকু দীপায়ন চৌধুরী আকর্ষণ ও তালনি চি ঝাড়মারি ও হাস্তে ও আইন অমান্য আন্দোলন এবাকে চবা তাং বুতংন বুসকাং তনিউই তিনি বিলুনিয়া ইয়াক শিবদলনি মথার কগলাম পান্ডা কাইসা যুগালখা আর এমএলএ দীপঙ্কর সেন সিপিআইএম বিলুনিয়া হাঙ্কর তাংফাং বিজয় তিলক আকর্ষণ কক নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গো তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সারিগো সংসারজাক থংমাও বীরেন্দ্র ক্লাব বা বুকচা গোলনি ফেরবাই নবোদয় সঙ্গন ম্যাচেনখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরোগনি লীগ ফুটবল বাতাইমুং তিনি নিসিমে আগরতলাও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও বাতাইমুংনো চেঙ্গৈ রেখা কচামবুড়ি ফুটবল থংনাই কৰং দীপ্তি পাল পান্ডাও আগরতলা পুর নাইক্রাইনি মেয়র নাকারদি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকব মানজাখা উল ডিয়ার ক্লাব তে ফুলোজানো এথলেটিক্স ক্লাবনি বিশৃঙ্গ বাতাইলাইমুং অংখা তাবুক নবার্তৈবারনি ককতুমা বুসকাং দামনুই চিব্রিও সালগ্রাতে সিপাহী জোলা হাঙ্করো কবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মৌরিখা নবার্তৈবার নাইখুং খনা সালনি তুংমারি সাকাও থামচি ব্রী ডিগ্রি তে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম দশমিক দক ডিগ্রি তে খামাও নৈচিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককতুমা বুপাগ্র তেইশা পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কেফেক মানিন কেবেঙ্গৈ বুসকাং সারা হাতি রুমুই হা কতুর গনাঙ্গৈ জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবাফুর বিকশিত ভারত অভিযান ন চেঙ্গৈ রেখা হাস্তে ফাউন্ডেশনের এডিন আলু শাখা কেফেক মানিনী লয় তিনি হা কতুর বাই বাকসা ত্রিপুরা হাস্তে অব ওয়ান আমা সিংসা কাইসা চবা বুসকাং বুড়ি শালমারিও কেয়ার মোতায়ন রুগৈ হাস্তেনি মন্ত্রী অকরা হাস্তেনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গো তিনি নি থংমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাইংখা ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো খনা ফুং দামস নেতাময় সতী ব্রৈচিও

0: আকাশবাণী আগরতলা,
1: স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ মাদকাসক্তির বিরুদ্ধে আগামী 100 সপ্তাহ দেশব্যাপী জনভাগিদারি অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুবকদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী সামাজিক কলঙ্কের ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য পরিবারগুলিকে অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের সময় মতো সাহায্য চাইতে, খোলামেলাভাবে কথা বলতে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণের উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রম আয়োজন করা হবে। দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মাই ভারত এবং জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক, সেই সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যুব ক্লাব, এনজিও এবং আধ্যাত্মিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি আজ দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের ওপর গভীর আঘাত হানা একটি সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। রাজ্যপাল জানান, 2014 সাল থেকে ভারত সরকার মাদকের চাহিদা হ্রাসে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ, কাউন্সিলিং, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। রাজ্যপাল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক বিরোধী এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত দাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং স্বচ্ছ ও প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, সততা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দিতে এবং শুধুমাত্র NBEMS ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, নিট পিজি 2026-এর জন্য মোট 273,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1300-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সাথে গোমতী জেলাতে হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরে অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানান। তিরঙ্গা যাত্রা অভিযান হবে 10 থেকে 14 আগস্ট পর্যন্ত, আর হর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পালিত হবে বিভাজন স্মৃতি দিবস, এতে জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে আজ বিলোনিয়ায় বিজেপি পিলাক জেলা অফিসে এক সাংগঠনিক সভা

সভায় বিধায়ক মাইলা ফ্রুমক, স্বপ্না মজুমদার, বিজেপি নবনিযুক্ত প্রদেশ সম্পাদক নবাদল বণিক ও জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ ঊনকোটি জেলাতে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের আশ্রমপল্লিস্থিত ফরেস্ট অফিস সংলগ্ন স্থানে দলীয় কার্যকর্তা ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠিত হয় এক বাইক র্যালিও। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপি কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় সফর করছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক। রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে। নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-0 নবোদয় সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেন। মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ বললেন রাজ্যপাল। আগামী 4 আগস্ট রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো প্রাক্তন খেলোয়াড় মাধু মালাকারের সঙ্গে। আমরা জানি তুমি খুব ভালো সাঁতার করতে এবং আমাদের এই মহকুমা দলের হয়েও তুমি অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছিলে। তো তুমি যেহেতু একজন সাঁতারু, তো তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই যে তোমাদের যে গ্রামীণ ক্রীড়া, আমরা আগে লক্ষ্য করতাম যে আমাদের যে গ্রামে যে খেলাধুলা হতো, হ্যাঁ, সেই গ্রামের যারা মানে যারা মানে খেলার সঙ্গে যুক্ত যে মানে খেলোয়াড়রা, তারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পেত না। কিন্তু এখন কিন্তু খেলো ইন্ডিয়ার কারণে এখন কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু খেলাধুলা হয়। তো তুমি যে তোমাদের যে গ্রাম, তোমার গ্রামের নাম?
1: আমাদের গ্রামের নাম হলো রাজদুরপুর।
0: তো এই রাজদুরপুর এলাকাতে গ্রামের যে খেলাধুলাটা কিরকম, এখন কিরকম হয়?
1: এখন তো আগের তুলনায় কোনো খেলাধুলাই মানে হয় না, ফুলাফান মানে খেলাধুলার প্রতি অগ্রসর নাই বেশি, মোবাইল এরফরে সাইকেল এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলার প্রতি বেশি আবেগ নাই, মন নাই, এটাই।
0: যে আগে যে খেলাধুলা হতো তখন কিন্তু একটা এলাকাতে, যেমন এই পাড়াতে যদি কোনো ফুটবল খেলাই বলুন, ক্রিকেট খেলাই বলুন, তখন সবাই কিন্তু চাঁদা তুলে বল কিনতো, সেটা শহরেই হোক গ্রামেই হোক, চাঁদা তুলে বল কিনতো এবং সেই বল দিয়েই কিন্তু সবাই এই মানে ছেলেমেয়েরা খেলতো। এখন তো সেই মানে মানে বলের অভাব নেই, খেলাধুলার যে সামগ্রী সেটা কিন্তু অভাব নেই, এখন প্রচুর পরিমাণেই এখন গ্রামে গঞ্জেই বলুন বা শহরেই বলুন সব কিছুই দেওয়া আছে। তারপরেও কেন মানুষ বা ছেলেরা খেলাধুলার দিকে এগিয়ে আসছে না?
1: ওদের কাছে যেতে হবে, গিয়ে গিয়ে বললে ওরা মানে আসবে, খেলার সামগ্রী যখন পাবে পাবে ওরা আস্তে আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে মানে খেলাধুলার প্রতি মন মানে যাবে, ওদের কাছে যেতে হবে।
0: না এখন তো গ্রামে গঞ্জে তো এখন তো খেলাধুলার পরিবেশ আছে, এখন কিন্তু গ্রাম থেকে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। কৈলাসহরের ফুটবল দল বলুন বা ক্রিকেট, ক্রিকেটে আগে শহরের লোকরাই খেলতো বা শহরের ছেলেমেয়েরাই, মহিলা ক্রিকেট বা পুরুষদের যে ক্রিকেট, এখানে কিন্তু শহরের ছেলেরাই উঠে আসতো। কিন্তু কিছুদিন আমরা পর লক্ষ্য করলাম, যেমন আমাদের যে এখন আমাদের যে ত্রিপুরা দলে আমাদের যে কৈলাসহর থেকে যে মহিলা ক্রিকেটাররা অংশ নেয়, সেই বেশিরভাগই কিন্তু গুলদারপুর এলাকার বা গ্রামের গ্রামীণ এলাকার মেয়েরাই কিন্তু বেশিরভাগ খেলাধুলার দিকে এগিয়ে আসছে, তাই না? তো তুমি তো একজন সাঁতারু ছিলে, তো তুমি তো তোমার গ্রামে কি সেই সাঁতার দেওয়ার পরিবেশ ছিল?
1: না না, গ্রামে নাই, আমরা তো সাঁতার দিতাম কাতাল দিঘিতে এসে, কাতাল দিঘি মানে এখানে আইয়া আমরা মানে সাঁতার শিখতাম, এখান থেকে গিয়ে বাইরে বাইরে গিয়ে আমরা মানে সাঁতার মানে প্রতিযোগিতা করেছি। কিন্তু আমাদের এখানে কোনো পুকুরে এরকম মানে বড় পুকুরও নাই, তার জন্য আমরা এই কাতাল দিঘিতে এসে মানে সাঁতার ইয়ে করতাম,
0: প্রশিক্ষণ নিতে। তো একবার তো আমরা জানি এখানে এই কাতাল দিঘিতে কিন্তু নাইট সাঁতার একটা টুর্নামেন্ট হয়েছিল, তো সেই টুর্নামেন্টে কিন্তু তুমি অংশ নিয়েছিলে, তাই না? তো সেই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলো।
1: সেই টুর্নামেন্টে তো আমরা স্কুল থেকে মানে স্কুল মিট মানে মানে হতো, স্কুল থেকে হতো মানে মানে এটা বয়স অনুসারে হতো, 12, 13, 14, 15, 16, 17 এরকম বয়স অনুসারে হতো। সেই গ্রুপে আমরা ছিলাম 16 মানে গ্রুপে, সেই গ্রুপে আমরা মানে আমি মানে এই নাইট সুইমিংয়ে মানে নাইট সুইমিংয়ে মানে প্রথম প্রাইজ মানে পেয়েছিলাম। এখন তো এটা সুইমিং টুইমিংও মানে কেউ করে না, মনের আগ্রাসন নাই, করে না।
0: না এটা ঠিক যে তোমরা যখন খেলাধুলা করতে, হ্যাঁ, তখন কিন্তু তোমরা কিন্তু খুব একটা যে সুযোগ পেতে তাও না, হ্যাঁ, যেমন গ্রামে কোনো সুযোগই ছিল না। আগে আগে তো স্কুলে, হ্যাঁ, স্কুলে যখন খেলাধুলা হতো স্কুলেও কিন্তু যে প্রচুর পরিমাণে বল বা খেলার সামগ্রী থাকতো তা নয়, কিন্তু হ্যাঁ কিছু থাকতো, যেমন প্রত্যেকটা স্কুলেই দুটো বল বা ক্রিকেটের ব্যাট থাকতো। তো ক্রিকেট খেলাটা সেরকমভাবে গ্রামে তখন হতো না, ফুটবলটাই হতো, তারপরে আছে কবাডি।

0: এই খেলা বা অ্যাথলেটিক্স বলো বলুন, এই যে খেলাগুলি তখন কিন্তু চলতো। কিন্তু এখন কিন্তু স্কুলে কিন্তু সব ধরনের খেলার সামগ্রী আছে, যেমন এখন হকি থেকে আরম্ভ করে ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বাস্কেটবল বলুন, সব ভলিবল বলুন, সব কিছুই কিন্তু এখন স্কুলের মধ্যেই পাওয়া আছে, হ্যাঁ স্কুলের মানে থাকে। কিন্তু স্কুল থেকেও কিন্তু এখন যে আগে যেরকম ভাবে মানে খেলার সুযোগ কম ছিল, হ্যাঁ প্লেয়ার প্রচুর ছিল, এখন কিন্তু খেলার সামগ্রীর অভাব নেই, খেলার সামগ্রী প্রচুর, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের অভাব, মানে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের অভাব।
1: না না, ঠিক আছে, খেলাধুলা ওই তো আমারই তো ছেলে মেয়ে ওখানে স্কুলে পড়ে, ঠিক আছে, কিন্তু তাদের স্কুলে তো মানে আমি মানে তাদের স্কুলে মানে খেলাধুলা তো মানে করতে মানে দেখি না ফুলা ওখানে। তার স্কুল টাইম যখন টিফিন টাইম হলো তারা দোকানে দোকানে দোকানে দোকানে যায়, কিন্তু খেলাধুলার প্রতি তাদের মন নাই, ঠিক আছে। কিন্তু তো স্কুলে তো আছে, বল আছে, বল আছে, খেলাধুলা সব কিছু আছে, কিন্তু খেলাধুলার তো মন নাই, কিন্তু সামগ্রী তো আছে। এখন স্কুলের মাস্টার দেয়নি না দেয় না মানে তাদের মন নাই, অন্য কি কি আর বলবো।
0: না এটা তো সত্যি, যেমন প্রত্যেকটা স্কুলেই কিন্তু একজন শারীর শিক্ষক আছে, হ্যাঁ শারীর শিক্ষকরা কিন্তু খেলাধুলাতে, যেমন আমাদের আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে আমাদের স্কুলে কিন্তু হাউজের কম্পিটিশন হতো, হাউজ যেমন নেতাজি একটা হাউজের মধ্যে, যেমন নেতাজি গ্রুপ, তারপর রবীন্দ্র গ্রুপ, নজরুল গ্রুপ, বিবেকানন্দ গ্রুপ, এরকম করে গ্রুপ গ্রুপ করে তাদের কিন্তু মানে বিভিন্ন খেলায় তারা অংশ নিতে পারতো ছাত্রছাত্রীদের মধ্যে। তো সেই সময়ে এই গ্রুপগুলির মধ্যে যে খেলা হতো হাউজের খেলা, আমরা তখন বলতাম হাউজের খেলা আছে আজকে, তো এটা কিন্তু সমস্ত স্কুলেই ছিল, সমস্ত মানে গ্রামের স্কুলেই বলো বা শহরের স্কুলেই বলো, সমস্ত স্কুলেই কিন্তু সেই ধরনের খেলাটা হতো। যেহেতু এখন কি হয়, এখন কিন্তু সেই হাউজ কম্পিটিশনগুলি হয় না, বন্ধ হয়ে গেছে এখন। আগে তুমি বললে যে এখন খেলার সামগ্রী আছে স্কুলে, আছে তোমার ছেলেমেয়েরা পড়াশোনা করে যে স্কুলে আছে, কিন্তু তাদের খেলার প্রতি আকর্ষণটা নেই। সেই আকর্ষণটা কেন কমে গেছে তুমি তার উদাহরণও দিলে, এখন ছাত্রছাত্রীরা এখন খেলাধুলা থেকে এখন মোবাইলের দিকেই বেশি তাদের নজর। তার মধ্যেও কিছু কিছু খেলোয়াড় আছেন যারা নিজের চেষ্টা তারা কিন্তু উঠে আসছে, যেমন ক্রিকেটে আমরা জানি যে কয়েকটা ছেলে এবছর যে U13 বা U19 টুর্নামেন্টে আমরা কিন্তু জানি যে টিলাবাজার এলাকা থেকে বা কুবজার এলাকা থেকে এরকম কয়েকটা প্লেয়ার কিন্তু উঠে এসেছে, তারা কিন্তু আমাদের এই মহকুমা দলের হয়ে খেলছে। তো তোমরা যখন খেলাধুলা করতে, তো সেই সময়ে তোমাদের সুযোগ সুবিধা কিরকম পেতে, অর্থাৎ তোমাদের প্রশিক্ষণ কারা দিত?
1: প্রশিক্ষণ কি, আমি তখন তো মানে কোনো ইয়েই ছিল না, মানে খেলাধুলার যে সামগ্রী ওটা আমরা ওটা আমি যাই কি যাই লাগতো ওটা আমরা মানে নিজেরাই মানে কিনতাম। এখন তো সরকার থেকে দেয়, দিলেও তো মানে ছাত্রছাত্রীদের মন নাই, কিন্তু এটা এখন মনটা ইয়ে করতে এটা অভিভাবকরে মানে ইয়ে করতে হবে, মানে বোঝাতে হবে যে তোমাদের মানে ছেলেমেয়ের মানে পড়াশোনার ফাঁকে ওই মানে খেলাধুলার প্রতি মনটা একটু ইয়ে করো দাও, মানে এটা মানে অভিভাবক মানে ইয়ে করতে হবে, বোঝাতে হবে।
0: তোমাদের গ্রামে কি কোনো মাঠ নেই?
1: নাই,
0: মাঠ নেই
1: নেই।
0: তাহলে তোমরা গ্রামের মধ্যে যে ছেলেমেয়েরা আছে তারা খেলাধুলা কোথায় করে?
1: এটা তো এখন তো বৃষ্টির সিজন, এখন তো আর খেত খেত মানে খেতের জমিনে মানে এটা মানে যখন মানে বৃষ্টির সিজন তখন আর ধান কাটার পরে শীতের সময় ধান কাটার পরে এইখানে মানে বল খেলবো, ক্রিকেট খেলবো, যাই খেলে মানে অল্প অল্প খেলে, ঠিক আছে, এখন তো মাঠও নাই, খেলাধুলাও নাই।
0: আচ্ছা,
1: আর যখন মানে ধান টান কাটা হয়ে যাব তখন মানে তারা অস্থিতি করে মানে মানে সবে সবে না সবে খেলে না, মানে কিছু কিছু ফুলা মানে মানে
0: এখন তো আমরা দেখছি যে গ্রামে এখন যে শীতের সময় বলো যে প্রত্যেকটা গ্রামে আমরা মাইকিং শুনি যে ক্রিকেট টুর্নামেন্ট, যে কোনো একটা নামে ক্রিকেট টুর্নামেন্ট।
1: ওই তো শীতের সময় হয়, শীতের সময় হয়, এখন তো আর মানে সারা বছর হয় না।
0: আচ্ছা,
1: এইভাবে তো মানে প্লেস নাই, মাঠ নাই, মানে তার কারণে হয় না, এটাই একমাত্র মানে শীতের সময় সম্ভব। খেলাধুলা করতে হইলে খেলাধুলা শিখতে গেলে মানে সব সময় খেলাধুলা করতে লাগে, তাইলে খেলাধুলা শিখবো, কিন্তু একটা সিজন ওয়াইজ যদি করে তাইলে তো আর তোমার হয় না। একটা সিজনে 2-3 মাস পাইলো তাই ই হয় তো আর খেলাধুলার প্লেয়ার মানে হওয়া যায় না। ঠিক আছে, তার কারণে মাঠও তো মানে নাই, এটা ওই সিজন অনুসারে ধান কাটা।

0: ঘরে খেলে গ্রামে।
1: না, তোমাদের এখানে তো একটা বিশাল এরিয়া, হ্যাঁ, তোমাদের এই আশেপাশে তোমরা কয়েকটা গ্রাম আছে, হ্যাঁ, তো তোমাদের এই গ্রামের একটু দূরেই তোমাদের কিন্তু টিলাবাজার স্কুলের মাঠ আছে, কিন্তু তোমাদের এই এলাকাতে কোনো মাঠ না থাকার কারণে তোমাদের এখান থেকে সেইভাবে কিন্তু ছেলেরা উঠে আসছে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের আরো আমাদের যে বাগান এলাকার যে স্কুলগুলি আছে, বা আমাদের এই আমাদের এই যে শ্রীরামপুর বা বলো বা ভদ্রপল্লী বলো বা এই যে সোমরুর পাড় সোমরুর মুখ, এই এই এখান থেকে কিন্তু অনেক খেলোয়াড় কিন্তু উঠে আসছে। আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে যে কিক বক্সিং, হ্যাঁ, কিক বক্সিং যে খেলাটা টুর্নামেন্টটা মানে রাজ্যভিত্তিক হয়েছিল, আমাদের কৈলাসহরের কিন্তু একটা ছেলে কিন্তু পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে, হ্যাঁ, শহরের, এবং কৈলাসহরের আরও দু তিনটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু মানে টুর্নামেন্টে কিন্তু ভালোই ফলাফল করেছে। আমাদের এই যে আমাদের এই আশেপাশের যে গ্রামগুলি আছে, আগে তো গ্রামে এখন সেইরকম খেলাধুলার সুযোগ ছিল না, কিন্তু এখন কিন্তু সুযোগ আছে খেলো ইন্ডিয়ার কারণে। এখন কিন্তু প্রত্যেক গ্রাম থেকে কিন্তু প্লেয়ার তুলে আনা হচ্ছে, এবং প্রথম পঞ্চায়েত ভিত্তিক, তারপর মানে ব্লক ভিত্তিক, মহকুমা ভিত্তিক, তারপর ওই মহকুমার থেকে কিন্তু জেলা ভিত্তিক একটা টিম সিলেকশন হয়, তারপর সেটা রাজ্য আসরে অংশ নেয়। এবং রাজ্য আসরে যারা সফল হয় তাদের কাছ তাদের মধ্য থেকে কিন্তু মানে ভালো খেলোয়াড়দের নিয়ে কিন্তু আমাদের রাজ্য দল তৈরি হয়, এবং বাইরে যে টুর্নামেন্টগুলি হয় সেই টুর্নামেন্টগুলিতে তারা অংশ নেয়। এবং আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সুইমিংয়ে আমাদের কিন্তু অনেক সফলতা এসছে এই শহর থেকে। ক্রিকেটেও কিন্তু ভালো ভালো খেলোয়াড় আমাদের এই শহরেরই একটা ছেলে কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেট খেলছে। ফুটবলে কিন্তু আমাদের এই কৈলাসহরে চিনিবাগান এলাকার অনেক খেলোয়াড় যারা ত্রিপুরা দলের হয়ে খেলছে। তো সব খেলাতেই কিন্তু এখন কিন্তু গ্রামের ছেলেরা উঠে আসছে, শহরের ছেলেরা কিন্তু উঠছে। আগে তো সব শহরের ছেলেরাই খেলাধুলা করতো, গ্রামের ছেলেরা খেলাধুলায় কিন্তু এখন উঠে আসছে। কারণ কি, আগে যে খেলাধুলাটা হতো সেই খেলাধুলাটা গ্রামে কিন্তু সেই সুযোগটা ছিল না, এখন সুযোগটা থাকার কারণে সবাই কিন্তু মানে খেলাটার প্রতি কিছু কিছু, তুমি বলছিলে তোমার কথাও সত্যি যে সবাই কিন্তু খেলা খেলার দিকে মানে আকর্ষণ নেই সবার, পড়াশোনার দিকেই অনেকের মন বেশি সবারই, এটাই হওয়া উচিত। পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলাটাকেও চালিয়ে যেতে হবে, কারণ খেলাধুলাও কিন্তু একটা পড়াশোনারই অঙ্গ, তাই না? তো তোমরা যখন খেলাধুলা করতে, তুমি যখন স্কুল লেভেলে, তখন তুমি যখন স্কুলে পড়তে, তখন তুমি কাতল দিঘিতে এসে তুমি মানে প্র্যাকটিস করতে, এবং এখান থেকে তুমি সফলতা পেয়েছ এবং অনেক আসরে অংশ নিয়েছ। তো এখন তোমার এলাকার কি কোনো মানে তোমার, তুমি যেহেতু একটা এলাকার, তুমি রাজধরপুর এলাকার, তোমার এই রাজধরপুর এলাকার অন্য কোনো স্টুডেন্টরা বা যারা মানে এখন অন্য খেলা যে কোনো খেলাই হোক, তারা কি মানে আসছে না?
0: না না, এখন তো মানে এখন তো আসে না,
1: সাঁতারেও না,
0: না সাঁতারেও না, আর যাও মানে খেলাধুলা একটু করে, এটা ওই তো সিজনে করে, সিজনে শীতের সিজনে করে, এখন তো আর মানে খেলাধুলা মানে এখানে মানে আসে না, টাউনে আসে না, শহরে আসে না, কারণ মানে আমাদের এখানে শহর মানে অনেক অনেক দূরে, তার জন্য মাঠও অনেক দূরে, আর যদিও ইচ্ছা থাকে তাহলে আসবে বলে আসে না, এখানে থাকে। আর আমাদের এখানে খেলাধুলা যাও অল্প অল্প, এটা ওই সিজনে হয়, শীতের সিজনে অল্প সব কিছুই খেলাধুলা মোটামুটি করে, আর কারণ তো আর মানে সিজন নাই আর হয় না।
1: আর তোমাদের তো মাঠও নেই?
0: নাই, আমাদের মাঠও নেই,
1: কিন্তু আমরা তো শুনেছি পঞ্চায়েত থেকেও খেলার সামগ্রী দেওয়া হয়।
0: ওইটা খেলাধুলার সামগ্রী দেওয়া হয় ঠিক আছে, কিন্তু খেলাধুলার সামগ্রী দিলে কি হবে, কিন্তু তো পর্যাপ্ত পরিমাণে মাঠ নাই, খেলাধুলার জায়গা নাই, সে কিভাবে করবে?
1: হ্যাঁ, এই বর্ষা সিজনেতে এখন একটা মাঠের দরকার, যেমন মাঠ নেই, বা তোমাদের এখানে তো যে স্কুলগুলি আছে স্কুলেরও সেই ধরনের বড় মাঠ
0: নাই, নেই
1: টিলাবাজার ছাড়া তোমাদের এই এলাকাতে, এই এলাকাতে কিন্তু মানে এই উত্তর এলাকাতে কিন্তু খুব একটা মাঠ নেই। বাবুরবাজারেও যে যুবরাজনগর স্কুল আছে সেখানে একটা মাঠ আছে, কিন্তু সেটা ছোট, বড় মাঠ নেই। তো বড় একটা মাঠের দরকার, যেমন আর তুমি বলছিলে এটাও সত্যি যে শহরে এসে যেমন গ্রামের ছেলেরা শহরে এসে খেলাধুলা করে, হ্যাঁ, তাদের আবার বাড়িতে যেতে একটা খরচা আছে, সেই খরচাটা তো মানে একটা অনেক গ্রামের লোকরার জন্য অনেক সমস্যা, কারণ অনেক গরিব অংশের লোক আছে বা গরিব অংশের পরিবার, তাদের ছেলে মেয়েদের হয়তো শহরে আমাদের আর কে, যেমন আমাদের ক্যাম্প হয়, হ্যাঁ, বিভিন্ন খেলার ক্যাম্প হয়, বিভিন্ন বাইরে থেকে কোচ আসে এবং ক্যাম্প হয়, খেলা হয়, খেলাধুলা প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের, ক্রিকেটেরও এখন প্রশিক্ষণ চলছে। তো তোমরা যখন সুইমিং করতে, তোমরা কি কোনো এরকম বাইরের কোনো কোচ তোমাদের প্রশিক্ষণ দিয়েছিল?
0: বাইরের কোচ আমাদের প্রশিক্ষণ দিয়েছিল, এই স্যারের নামটা কি জানে।

0: ভুলে গেছি, তাই নের কাছে আমরা মানে মানে ইয়ে করতাম, কোচিং করতাম। আর ওই মাঝে এখানে মানে তাপস মল্লিক, তাপস মল্লিক মানে স্যার, তাই নিয়ে আমরা মানে ইয়ে করাইতো কোচিং। তারপরে এখান থেকে তো আমরা স্কুল থেকে তারপরে আমরা মানে ইয়ে স্তরে মানে রাজ্য স্তরে ইয়ে গিয়েছিলাম, কুয়াইতে গেছিলাম, আগরতলা, কমলপুর এদিকে আমরা গিয়ে সাঁতার দিয়েছি। এরপরে কুমারঘাট থেকে, কুমারঘাট থেকে কৈলাসর, কৈলাসর শ্রীরামপুর ব্রিজ পর্যন্ত মানে সাঁতার হয়েছে, আমরা ওইটাতেও মানে অংশগ্রহণ করেছিলাম। এখন তো আর এটা নাই,
1: নদীতে নদীতে
0: নদীতে কুমারঘাট থেকে আমাদেরকে ছেড়েছে, আমরা শ্রীরামপুর ব্রিজে এসে লেগেছি, মানে এখান দিয়ে সাঁতার দিয়ে
1: নদী দিয়ে
0: নদী দিয়ে। এখন তো এটা নাই,
1: মানে তোমরা যখন নদী দিয়ে তোমরা সাঁতার, তখন কি বর্ষার সময়? না
0: না না না না, বর্ষার সিজনে না, মানে ওই মানে শীতের সিজনে।
1: আচ্ছা, তো এই যে টুর্নামেন্টটা তোমরা অংশ নিয়েছিলে, তাতে তোমার তোমাদের মধ্যে পুরস্কার দেওয়া হয়নি তোমাদের?
0: দেওয়া হয়েছে,
1: হ্যাঁ
0: দেওয়া হয়েছে। তখন ফার্স্ট হয়েছিল আগরতলার একটা, আগরতলার একটা ছেলে। সেকেন্ড হয়েছিল উদয়পুরের একটা মেয়ে। আর থার্ড হয়েছিল কৈলাসরের সজল, সজল সজল সজল কি নাম মানে, সজল মানে তাইনে মানে ইয়ে হয়েছিল। থার্ড আর আমরা তো এইভাবে মানে রানার্স হয়েছি, মানে সান্ত্বনা পুরস্কার পেয়েছি।
1: আচ্ছা, না অনেক দূর, কুমারঘাট থেকে কৈলাসহর ব্রিজ অব্দি তো অনেক অনেক কিলোমিটার, প্রায় 20 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, 20 কিলোমিটার তোমরা মানে সাঁতার দিয়ে আসাটা, এটা কিন্তু অনেক কঠিন ছিল তোমাদের জন্য। তো তোমরা, তুমি বলছিলে যে তুমি রাজ্য আসরে অংশ নিয়েছিলে, তো আমাদের এখানে যে তোমরা যখন এই কাতল দিঘিতে যখন সাঁতার দিতে, তখন কিন্তু আমাদের এখন একদিকে কিন্তু একটা বেইজ আছে সুইমিংয়ের, হ্যাঁ, যেটা আমরা সাঁতার দেওয়ার একটা ব্যবস্থা আছে, কিন্তু অন্যদিকে কিন্তু নেই। আগে কিন্তু আমাদের বাঁশের মানে সুইমিং পুল ছিল,
0: ছিল ছিল ছিল উত্তর দিকে, উত্তর দিকে কাতল দিকের উত্তর দিকে ছিল।
1: তখন কি তোমরা সেই, তোমরা কি পাকাটা পেয়েছো?
0: না না না না না, আমরা আমরা ওইটার মধ্যে, ওই আগে যে উত্তর দিকে আসিল বাঁশের, এটা ওইটার মধ্যে আমরা প্রশিক্ষণ করেছি।
1: আচ্ছা,
0: সাঁতার শিখেছি এখানে, মানে প্রতিযোগিতা হয়েছে।
1: একদিকে তো কাঠের ছিল, আরেকদিকে ছিল বাঁশের। কাঠের, কাঠের যে সুইমিং পুলটা সেটা নষ্ট হয়ে গেছে, এখন সেটা আর নেই। আর আগে অন্যদিকে ছিল একটা মানে, যেমন 15ই আগস্টের আগে বাঁশের একটা বানানো হতো, হ্যাঁ, কয়েকদিনের জন্য। তো তোমরা যখন সাঁতার দিতে, তখন তোমরা এখন যে পাকা যে সুইমিং পুলটা হয়েছে একদিকে, হ্যাঁ, সেই সেটা তোমরা পাওনি, হ্যাঁ। তো তখন তোমরা যখন প্রশিক্ষণ নিতে, তখন কিরকম স্টুডেন্টরা এতে অংশ নিত?
0: প্রচুর প্রচুর, শহরের শহরের গ্রামের, হ্যাঁ, অনেক অনেক ফুলামান আমাদের সঙ্গে, আমরা মানে অনেক ফুলামান মানে ছেলেরাও আসতো, মেয়েরাও আসতো।
1: আচ্ছা,
0: ছেলে মেয়ে মেয়ে কমসে কম মানে 15 জন, আর ছেলে কমসে কম 20 জন 25 জন, এইভাবে আমরা গ্রুপ গ্রুপ করে করে মানে এখানে প্রশিক্ষণ করতাম, মানে করতাম। তা অনেক আগে, তা 20-25 বছর আগে।
1: আর এখন তো, এখন তো সেই প্রশিক্ষণটা এরকম ভাবে হয় না,
0: না না,
1: এখন লোকের অভাব, অর্থাৎ মানে সেরকম ছাত্রছাত্রীরা মানে আকৃষ্ট হচ্ছে না,
0: না আকৃষ্ট হচ্ছে না, তার জন্য তো হয় না।
1: এমনিতে সরকারি ভাবে তোমাদের এই যে আমাদের যে কৈলাসহরের যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস আছে, সেখান থেকে কি তোমাদের কোনো সহযোগিতা করা হতো
0: আগে,
1: খেলার আগে?
0: না না না,
1: কোনো ধরনের খেলাধুলা?
0: না না না না,
1: যেমন কোনো টিফিনের ব্যবস্থা করতো?
0: না না, এটা যদি কোনো মানে প্রতিযোগিতা হতো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তখন মানে টিফিন টিফিন মানে হতো। আর এইভাবে মানে ডেইলি প্রশিক্ষণে কোনো মানে টিফিন টিফিন মানে দিত না, থাকতো না। টিফিন ড্রেস টুস ড্রেস এটা মানে কিছু দিত না, এটা ড্রেস এটা তারা যার যে এটা মানে নিজেরাই মানে কিনতে হতো।
1: এখন কিন্তু সব খেলাতেই কিন্তু আমরা জানি, যেমন তাদের, যেমন ক্রিকেটের ড্রেস দেওয়া হয়, ব্যাট দেওয়া হয়, বল দেওয়া হয়, যেগুলো টুর্নামেন্টে কিন্তু আগে আগে আগে আমরা দেখতাম কি, আগে বলটাও নিজের আর কিনতে হতো, ব্যাটটাও নিজের আর কিনতে হতো, অনেকেরই পার্সোনাল ব্যাট ছিল, কিন্তু তারপরেও কিন্তু অ্যাসোসিয়েশন থেকে মানে ব্যাট দেওয়া হতো। তোমরা যারা সুইমিং করতে, এখন কিন্তু সুইমিংয়ে যারা আসে তাদের কিন্তু সুইমিংয়ের যে টুপিটা, হ্যাঁ, এবং অনেক অনেকে ড্রেস দেওয়া হয়, সুইমিংয়ের যে টুপিটা থাকে সেটা দেওয়া হয়, বা টিফিনের ব্যবস্থা করা হয়। আগে এই এই সুযোগটা কিন্তু তোমাদের সময় ছিল না, তুমি বললে
0: সেই সুযোগটা ছিল না, ছিল না,
1: এখন আছে। এখন ফুটবলেও কিন্তু বল দেওয়া হচ্ছে, খেলাধুলা হচ্ছে, তাদের ড্রেস দেওয়া হচ্ছে, আনুষ্ঠানিকভাবে তাদেরকে ড্রেস দেওয়া হয়, টুর্নামেন্ট যখন চলে, টুর্নামেন্টে যে বিভিন্ন দল অংশ নেয় তাদের কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু এখন আর নেই। তুমি অনেক কিছু বললে, তোমার কাছ থেকে অনেক কিছু শুনলাম, আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

0: খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধু মালাকার, সঞ্চালনায় ছিলেন দেবাশিস দেব। এখন সীমান্ত থেকে
1: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাবো কৈলাসহর সীমান্ত সংলগ্ন লোকনাথ পাড়া এলাকায় বসবাসকারী লোকদের কথা। হ্যাঁ, তোমার নামটা বলো।
2: আমার নাম সৌরভ পাল।
1: তুমি কি করো?
2: তো কেএমসি আগে ঢুকছিলাম করোনা মরাপুরা, তখন তো আমরা এমনি সলিডের কাজ করি।
1: আচ্ছা, তো প্রতিদিনই তো কাজ থাকে,
2: প্রতিদিন
1: মানে সাপ্তাহিক বন্ধ আছে,
2: রবিবারে বন্ধ।
1: রবিবারে বন্ধ। তো তোমরা এই কাজ করে হ্যাঁ যে টাকা তোমার রোজগার হয়, তো সেই টাকায় কি তোমার চলে?
2: চলে না, কোনো রকম কষ্ট হয়, ট্রেনে টেনে চলা লাগে।
1: তো এই কাজটা তো সকাল থেকে তো 10টার ভিতরে তো এই কাজ শেষ,
2: হ্যাঁ,
1: তো তারপর তোমরা কি করো?
2: তারপর তো এক্সট্রা কাম পাইলে করি, না হলে তো এক্সট্রা কাম অনেক সময় মিলে না, কাম করতে পারি না।
1: তো মানে তোমাদের মানে এক্সট্রা কাম বলতে মানে কি ধরনের? সব ধরনের কাজই করো,
2: সব ধরনের কাজ করি।
1: মানে মানে মাসের মধ্যে এরকম সব ধরনের কাজ এরকম 10টার পর? হ্যাঁ, তোমরা যখন তোমাদের ডিউটি, ডিউটিটা তো 10টা পর্যন্ত, 10টার পর তো তোমরা ফ্রি থাকো, তো তখন তোমাদের যে মানে কাজ করো, যে কাজ এরকম কাজ তোমাদের মাসের মধ্যে কতদিন থাকে?
2: এটা তো সবসময় থাকে না, আমরা তো টাইমে কাভার করতে পারি না, এদের লাগে থাকতে থাকতে মিলে 10 দিনে 15 দিনে, একটা দুদিন 3 দিন।
1: তো তোমার পরিবারের লোক কতজন?
2: আমার পরিবার 3 জন,
1: 3 জন। তো তোমার মা বাবা?
2: মা ভাই আর আমি।
1: আচ্ছা, তো তোমাদের মানে যে রোজগার তো একাই করো না,
2: একাই
1: আর অন্যরা কি রোজগার করে? তোমার ভাই
2: না না
1: বা তোমার মাও তো রোজগার করে না,
2: না
1: তো এই রোজগারে তোমার চলে চলে না, মানে কষ্ট করেই চলে। তো অন্য কি সুযোগ সুবিধা তোমরা পেয়েছো, অন্য সরকারিভাবে কি সুযোগ সুবিধা পেয়েছো?
2: এটা ছাড়া তো আর কোনো সুযোগ সুবিধা আর পাইছি না।
1: হ্যাঁ, যারা গরিব অংশের লোক তাদেরকে তো অনেক সুযোগ সুবিধা দেয়, তো সেই ধরনের কোনো সুযোগ সুবিধা কি তোমরা সরকার থেকে পাওনি?
2: পাইছি না, খালি টাকার কাম হলে টাকার কাম খালি করি
1: রেগার কাজ তো মানে 100 দিনের কাজ কি হয়?
2: না, 100 দিন
1: বছরে
2: না,
1: কতদিন হয়?
2: 2 মাসে 3 মাসে, 1টা 5 দিন, 7 দিন, 10 দিন দেয়।
1: আচ্ছা, তো তোমার যে এই যে কাজটা যে হয়, এই কাজ মানে কাজে মানে কত টাকা করে দেওয়া হয়?
2: আগে তো 185 টাকা আসলো, এখন 210 টাকা হয়েছে।
1: তো অ্যাকাউন্টের মাধ্যমেই তো টাকাটা ঢুকে, তো এই টাকাটা কি তোমাদের অ্যাকাউন্টে মানে তোমরা কাজ করার পর কতদিন পর টাকাটা তোমরা পাও?
2: সপ্তাহ 10 দিন লাগে,
1: সপ্তাহ দশ
2: সপ্তাহ
1: দিনের
2: দশ
1: মধ্যে
2: দিনের ভিতরে ঢুকে যায়।
1: টাকাটা পাও? তো মানে 5-6 দিন তোমাদের কাজ হয়, আর অন্য সময় রেগার কাজ হয় না।
2: অন্য সময় হয় না,
1: তো রেগাতে কতক্ষণ কাজ করো তোমরা?
2: তো আমরা 9টা 10টার সময় যাই, 1টা অব্দি কাজ করি, তো নগর পঞ্চায়েত ডিউটির থেকে আইয়ে যাই।
1: কাজে যাও, তো 5-6 দিন হয়। তো এরকম বিভিন্ন অকেশনে তো কাজ হয়, যেমন পুজো বা বিভিন্ন ধরনের, যেমন পৌষ সংক্রান্তি, তারপরে দুর্গাপূজা, এই সময় তো স্পেশাল কাজ হয়। এই
2: না,
1: কাজগুলি কি হয়?
2: ওই সময় তো আমরা কাজ করতে পারি না, ওই সময় তো আমরা কাজ পৌরসভার কেএমসির কাজ থাকে যাবরার, এই সময়
1: বেশি
2: সব সময় ঈদ লেগেই যেতে লাগে।
1: তোমরা তো এখানে তো মাসে একটা টাকা পাও, তো তোমাদের যদি অতিরিক্ত কাজ করায়, তুমি বললে যে পূজা বা অন্য অনুষ্ঠানে অতিরিক্ত কাজও তোমরা করো, তো অতিরিক্ত কাজ করলে কি তোমাদের এর জন্য কি আলাদা কোনো টাকা দেয়?
2: না, এমনি আলাদা টাকা দেয় না, খালি 2900 টাকা দেয় আমরা, মানে কিছু এটা বোনাস হিসাবে দেয় আর কি।
1: পুজোর সময়? আচ্ছা, তো করোনার সময় তো তোমরা অনেক ডিউটি করেছো, তো এর জন্য কি তোমাদের কোনো টাকা দিয়েছিল? আচ্ছা, মানে অতিরিক্ত কিছুই পাওনি। এমনিতে তোমাদের এই যে তোমরা যে কাজটা করো, হ্যাঁ, এই কাজ তোমাদের অন্য কি সুযোগ সুবিধা পুরসভা থেকে দেওয়া হয়? তোমাদের ড্রেস দেওয়া হয়?
2: ড্রেস তো 8টা গেঞ্জি এলে দেয়,
1: হুম,
2: তো না
1: শুধু গেঞ্জিই দেয়,
2: গেঞ্জিই দেয়।
1: আর অন্য কিছু দেয় না? যেমন এখন তো আগস্ট মাস, হ্যাঁ, আমাদের সামনেই 15ই আগস্ট।

0: 2026-এর 15ই আগস্ট। তো এর জন্য তো তোমাদের অতিরিক্ত কাজ থাকবে নিশ্চয়ই, এখন থেকেই তো অতিরিক্ত কাজ থাকবে, থাকবে। তো এর জন্য তো আলাদা কোনো টাকা তোমাদের দেবে না। এমনিতে সরকারি কি সুযোগ সুবিধা পেয়েছো? যেমন বিভিন্ন ধরনের লোন আছে, পুরসভা থেকে লোন দেওয়া হয়, বা যারা বেকার যুবক যুবতী আছে তাদের, কারো তোমাদের তোমরা যে কাজটা করো তা তো নিশ্চয়ই তোমাদের কাজটা তো পার্মানেন্ট না, হ্যাঁ অস্থায়ী। হ্যাঁ, তোমরা কাজ করলে টাকা আর কাজ না করলে টাকা নেই। হ্যাঁ, যেমন তোমরা সরকারি কর্মচারীর মতো বেতন পাও না। হ্যাঁ, তোমাদের যতদিন কাজ করো ততদিনই তোমাদের টাকাটা দেওয়া হয়। তো এটা তো তোমাদের তো মানে সত্যি কথা বলতে কি তোমাদের তো এটা স্থায়ী চাকরি না। তো তোমাদের ধরো না তোমাদের এই রোজগারটা যে করো, সেই রোজগারটাতে তো তোমাদের তুমি বললে যে খুব মানে কষ্টই হয়। তো তোমাদের সরকার থেকে অন্য কি কি সুযোগ, যেমন লোনের ব্যবস্থা আছে, হ্যাঁ সরকারি সরকার থেকে লোন দেওয়া হয়, তো এই ধরনের লোন কি তোমরা কখনো পেয়েছো?
1: এটা 2022 লইছিলাম, 1,37,000 লইয়া একটা টুকটুক লইছিলাম।
0: মানে পুরসভা থেকে তোমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা মানে পুরসভা থেকেই ব্যাংকে পেমেন্ট করা
1: হয়।
0: ও মানে তোমাদের বেতনটা যখন ব্যাংকে যায় তখন মানে অ্যাকাউন্টে ঢোকার পর তোমাদের মানে ব্যাংক সেই টাকাটা কেটে রাখে তোমাদের। তো এখন যে এই যে 1,70,000 টাকা নেওয়ার পর তোমার ঋণ কি শুধু হয়েছে?
1: না, ঋণ শুধু হয়েছে না, 2,028 বলে শেষ হইব।
0: তো কত টাকা করে তোমার কিস্তি কাটে?
1: 3,600।
0: তো 3,600 টাকা আর টুকটুকটা কি এখন আছে?
1: আছে।
0: টুকটুকটা কে চালায়?
1: আমি চালাই, একটা সময় পাইলে নাইলে অনেক সময় ভাড়া দিই।
0: আচ্ছা, ভাড়া ভাড়া কে ভাড়া কে নেই?
1: ভাড়া এখানে আমার পাড়ারই একজন আছে, ও আমার মতো নয়, চলতে খুব কষ্ট হয়, ওই চালায়।
0: তো এর জন্য তোমাকে কত দেয় প্রতিদিন?
1: আমার রোববারে দেয় 150, আর এমনি ওয়ার্ড ভাড়া দেয় 200। মানে রোববারে খালি 150 দেয়, বাকি এমনি 200 দেয়।
0: 200 টাকা দেয়। যদি গাড়ি গাড়িটার যদি মানে কোনো মেরামত করতে হয় তখন এই টাকাটা কে দেবে?
1: এটা তো আমার লাগে।
0: তো তোমাকে তো তুমি 150 টাকা করে পাওয়ার পর যদি গাড়ির যেমন ব্যাটারি চার্জের ব্যাপার আছে, হ্যাঁ তো ব্যাটারি চার্জটা কোথায় হয়? তোমাকেই করতে হয়। তাহলে তো তোমার খুব একটা লাভ নেই, যদি মেরামত করতে হয় তাহলে তো মেরামত করতে অনেক টাকা লাগে।
1: ব্যাটারি চার্জ আছে, বছর গেলে ব্যাটারি নতুন লাগাই লাগে, 32,000 টাকা লাগে।
0: আচ্ছা, এখন তো আসলে মানে টুকটুক বেশি, তাই টুকটুক বেশি হওয়ার কারণে এখন মানে আমাদের খুব একটা যে ভাড়া পাওয়া যাবে তাও না, যখন কম ছিল তখন ভাড়া বেশি পাওয়া যেত, এখন যেহেতু আমাদের টুকটুকের অভাব নেই সুতরাং এখন টুকটুকের ভাড়াটাও কম। মানে তুমি ভাড়া দিচ্ছ 150 টাকা করে, আর অন্য দিন 200 টাকা করে, যদি তোমার টুকটুকটা যদি অন্য কোনো মানে মেরামতের প্রয়োজন হয় তখন কিন্তু তোমার যে মানে টাকাটা মানে খরচা হবে তা কিন্তু অনেক, তাই না? এমনিতে রেশন থেকে চাল পাও?
1: রেশন থেকে চাল পাই।
0: তুমি কি বিপিএল ভুক্ত? বিপিএল? তাহলে তো 2 টাকা ধরে চাল পাও। আর ফ্রি চালও তো দেওয়া হয়?
1: ফ্রি চাল দেওয়া হয়, অন্ত কিছু ধরে ফ্রি দেয়
0: না, ফ্রি তো এখনো তো মানে ফ্রি চালটা মানে পাওয়া যাচ্ছে, মধ্যে তো 4-5 মাস তো শুনেছিলাম যে অনেকে পায়নি, কিন্তু আমরা সরকার তো ঘোষণা করেনি যে তোমাদের মানে ফ্রি চালটা বন্ধ, বন্ধ ঘোষণা তো করেনি সরকার। তো এখনো তো ফ্রি চাল পাচ্ছ, তো কত কেজি চাল পাও?
1: 15 কেজি পাই, তিনজন।
0: তিনজনে 15 কেজি চাল পাও? তো 15 কেজি চালে তো নিশ্চয়ই হয় না তোমাদের, কিনতে হয় চাল, কিনতে হয়। তো 15 কেজি চাল তো 2 টাকা ধরে, কিন্তু বিপিএল ভুক্ত যারা তাদের তো 2 টাকা করে দেওয়া হয়। আর অন্য যা যা রেশন থেকে দেওয়া হয় যেমন চিনি, ডাল, আটা, ময়দা এইসব দেওয়া হয়, এইগুলি তো পাও সবসময়?
1: আমরা তো রেশনে এগুলি সব আনে না, খালি চাউলই আমি পাই, আর অনেক সময় ডাল আনে, আটা ওটা চিনি আনে না।
0: না, এগুলি তো সব রেশনেই তো একই সিস্টেম, সব রেশনেই তো দেওয়ার কথা। তো তোমরা যে রেশন থেকে তোমরা জিনিস তোমরা আনো তো তাদের তো সব জিনিসই দেওয়ার কথা, কিন্তু তোমরা মানে যেমন চিনি এবং চাল তো মানে প্রত্যেক রেশনেই দেওয়া হয়, প্রতি মাসেই দেওয়া হয়। এখন কয়েক মাস যেমন চিনি বন্ধ, কিন্তু ডালটা ডাল

0: হয়তো সবসময় দেওয়া হয় না। তো তোমাদের তো তবু তো একটু কম দামে জিনিসটা পাওয়া যায়,
1: কম দামে পাওয়া যায়।
0: যে যারা গরিব তাদের তো যেমন ডাল ডাল এখন আমাদের 100 টাকা, 100 টাকার উপর। হ্যাঁ, কিন্তু রেশন থেকে তোমরা ডালটা নিলে সেই ডালটা কিন্তু অনেক 100 টাকার কম
1: 63 টাকা
0: তোমাদের কাছ থেকে নেই, তো অনেক লাভ। তো যাই হোক, মানে এই জিনিসগুলি সবসময় পাও তোমরা, তাই না? এমনিতে কোনো সরকারি ঘর পেয়েছো? প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ঘর কখনো পেয়েছো?
1: না।
0: তো অন্য কোনো সুযোগ সুবিধাও পাওনি এমনিতে, মানে তোমাদের এই এলাকাতে? হ্যাঁ, রাস্তাঘাটের অবস্থাটা কিরকম?
1: রাস্তাঘাট তো আছে, কিছু কিছু জায়গা আছে ভালো, কিছু কিছু জায়গা আছে ভাঙ্গা, ভিতর ঠিকই করে না, পাকা বহুত দিন হয়ে গেছে।
0: না, মেরামত যে করে না, এখন তো বর্ষার সময়। হ্যাঁ, এখন আগস্ট মাস, এখন কিন্তু এই আগস্ট মাসে কিন্তু বৃষ্টি হবে। আমাদের কয়েকদিন আগে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, মনোনদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছিল, তো অনেক জায়গাতে আবার প্লাবিতও ছিল। অনেক অনেক ক্ষেত্রে যেমন আমাদের কিছু কিছু জায়গা স্কুলের মধ্যে কিন্তু শরণার্থীও ছিল। তো এখন তো যাই হোক, বন্যাটা এরকম ব্যাপক হয়নি বলে অনেকটা মানে মানুষ, অনেক এলাকার মানুষ কিন্তু মানে শরণার্থী শিবিরে যায়নি। কিন্তু এখন আগস্ট মাস, আমাদের তো আবার এখন তো বৃষ্টির সময়, এখন তো মানে পুজোর আগ পর্যন্তই বৃষ্টি থাকবে এবং বন্যা হতেও পারে, তাই না? তো এখন এখন এই সময়ে তোমার তোমাদের কাজও তো কম, তো অন্য কোনো বিকল্প চিন্তা করেছো কি, কোনো ব্যবসা বা অন্য কিছু করার জন্য? তুমি তো বলছিলে যে তোমার টুকটুক আছে, তো টুকটুকের ব্যবসাটাও তো তুমি সবসময় পারো না, আর যে যে একটা ভাড়াটা পাও সেই ভাড়া দিয়ে তোমার টুকটুক মানে ভাড়াটা দিয়ে তোমার চলবে না বা হবে না। তো অন্য কি চিন্তা ভাবনা করেছো?
1: অন্য কি, এখন তো চাইতেছি একটা ব্যবসা করবো, সবজির দোকান ওখানে খুলবো, শীতল সুট কেটকি বেচবো।
0: আচ্ছা,
1: ডি
0: তো মানে
1: ডিউটির পরে
0: এই ব্যবসা, ব্যবসার জন্য তো তোমার টাকা লাগবে না, তো সেই ব্যবস্থা তো তোমার আছে?
1: ব্যবস্থা নাই, ব্যবস্থা করা লাগবো, আস্তে আস্তে মাসে মাসে 500-1,000 করে জমাইয়া
0: আচ্ছা,
1: দোকান খোলা লাগবো।
0: তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। তোমার নামটা বলো।
2: জীবন টিটকি।
0: তুমি কি করো?
2: আমি কাঠের কাম করি।
0: মানে কাঠের কাজ করো? আচ্ছা, তো সারা মাস কাজ থাকে?
2: থাকে না, কোনো দিন 10 দিন করি, 12 দিন, কোনো দিন যায় কি 15 দিন,
0: তাহলে
2: কোনো মাস থাকে না বৃষ্টি হলে।
0: শুধু কি কাঠের কাজই করো? তোমরা যে এই কাজটা করে যে টাকাটা তোমার মানে তোমরা পাও, তোমরা এই তোমাদের যে প্রতিদিন তো তুমি বললে কাজ থাকে না, মাঝে মধ্যে তোমরা কাজ করো, তো রোজে যে যে রোজটা পাও সেই রোজে কি চলে?
2: চলে না, তারপরে কোনো কোনো মাস চলে, কিছু বাকি করলে কোনো মাস চলে যায় আর কোনো মাস চলে না।
0: তো তোমার পরিবারে কতজন লোক?
2: 3 জন।
0: তো তুমি কি একাই রোজগার করো?
2: একাই করি।
0: তো তোমার ছেলে মেয়ে আছে?
2: ছেলে আছে, পরে
0: 11 বছর। কোন সরকারি সুযোগ সুবিধা পেয়েছো?
2: পাই না, কিছু পাইছি না, কিছু পাইছি না।
0: তো তোমরা কি যোগাযোগ করনি?
2: যোগাযোগ করছি না।
0: তোমাদের এই এলাকাতে তো নিশ্চয়ই একজন মেম্বার আছে, হ্যাঁ, তোমাদের এই মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো যে তোমার যে তুমি হয়তো তোমার সুযোগ সুবিধার দরকার, তো তুমি সেই সুযোগ সুবিধাগুলি পাওনি, তাই না? এমনিতে তো রেগার কাজ করো?
2: রেগার কার্ড নাই।
0: রেগার কার্ড নেই?
2: নেই।
0: তো তুমি তো এই এলাকারই বাসিন্দা, তো তোমার কার্ড নেই?
2: নেই।
0: রেশন কার্ড আছে?
2: রেশন কার্ড আছে।
0: আর রেগার কার্ড নেই?
2: রেগার কার্ড নেই।
0: তুমি কি বিপিএল ভুক্ত? বিপিএল না, তো এপিএল কার্ড আছে, তো তাহলে তো তুমি মানে 2 টাকা দরে চাল পাও না। তো তোমার 3 জন লোক বাড়িতে, তো তোমার যে যে 13 টাকা করে পাও, তো যে তোমার চাল কিনতে হয়, তো রেশন থেকে যে চালটা পাও 5 কেজি করে পাও, জন প্রতি তো 5 কেজি করে দেয়, তো তুমি 15 কেজি চাল পাও, তো 15 কেজি চালে কি তোমার হয়?
2: হয় না, কিনি, লাস্টে দিয়ে কিনি,
0: কিনতে হয়। যদি কাজ না থাকে তাহলে অন্য কি বিকল্প চিন্তা করছো?
2: আমি চাই ভুসিমালের দোকান খুলতাম আর

0: No, আছে জায়গা হলো ইয়ে করতাম, দোকান দিতাম,
1: মানে নিজস্ব জায়গা
0: না না
1: নিজস্ব
0: ভাড়া দিয়ে।
1: ভাড়া দিয়ে? হ্যাঁ, এই ব্যবসাটা তো ভালো। কারণ এইগুলি তো চলে, এখন তো পাড়ায় পাড়ায় দোকান আছে। হ্যাঁ, সব এলাকাতেই দোকান আছে। তো এই ভুসিমালের দোকান দিতে গেলে তো ভালো টাকার দরকার। তো টাকার টাকা কি কোনো লোন তুমি নেওয়ার চিন্তা ভাবনা করছো?
0: লোন দিলে দিলে তো লইনি,
1: লোন তো আছে, যেমন সরকার বেকার যুবক যুবতীদের এই ধরনের ব্যবসা করার জন্য অনেক ধরনের লোন আছে, স্বাবলম্বন থেকে আরম্ভ করে অনেক লোন আছে। পুরসভা থেকেও লোন দেওয়া হয় বেকার যুবক যুবতীদের। তো সেই লোনগুলি তোমার ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। কি যোগাযোগ করেছো লোনের জন্য?
0: লোনের জন্য যোগাযোগ করছি না। তো এখন লোন যে লইতাম যে তোমার
1: লোন মানে লোন নিয়ে কি মানে তোমার কিসের চিন্তা করছো লোনের?
0: লোন ঠেকা কেমনে
1: মানে
0: দিতাম,
1: লোনে তুমি বলছো রিকভারি কিভাবে করবে, মানে কিস্তিটা? হ্যাঁ, প্রত্যেক মাসে যে লোন নেওয়ার পর যে মাসে কিস্তি দিতে হয় সেই কিস্তিটা তুমি কিভাবে দেবে, এটাই তো চিন্তা করছো না? তুমি ব্যবসা করে দেবে না? ব্যবসা তুমি ব্যবসা করবে, ব্যবসা থেকে তুমি যে লাভটা পাবে, লাভের একটা অংশ তুমি যে লোনটা নিয়েছো তার কিস্তিটা দেবে। কারণ কিস্তি তো দিতে হবে তোমাকে, যখন ব্যাংক যখন লোন দেবে, লোন দিলে তো তোমাকে কিস্তি দিতে হবে। হ্যাঁ, লোনটা তো তোমার সুদ করতে হবে। হ্যাঁ, তুমি অল্প টাকা নিয়ে, হ্যাঁ অল্প টাকা দিয়ে তুমি ব্যবসাটা শুরু করবে, আস্তে আস্তে তোমার লোনের টাকাটা তুমি ফিরিয়ে দেবে, তাহলে তো তোমার সমস্যা নেই। কারণ একটা কিছু তো করতে হবে, সবার তুমি কাজের উপর নির্ভর করলে তো হবে না। যেমন এখন বর্ষাকাল, এখন আগস্ট মাস। হ্যাঁ, আমাদের মানে আগস্ট মাসে বৃষ্টি আছে, অনেক বৃষ্টি হবে। তো এই বৃষ্টির মধ্যে তুমি এখন কাজ, আগে যে কাজটা মানে মানে তোমার মানে শীতের সময় যে কাজ থাকে সেই কাজটা তো এখন পাবে না। এখন তোমার বর্ষাকালে তোমার কাজ কম, স্বাভাবিক কারণে কম হবে। এখন লোকরাও কিন্তু এই বর্ষাকালে কিন্তু কাজ করা কম করায়, কাজ করায়, তাই না? তো ব্যবসা, একটা ব্যবসা যদি হয় তাহলে তো তুমি লাভবান হবেই। এমনিতে কোনো কখনো সরকারি আবাস যোজনায় কোনো ঘর পেয়েছো, প্রধানমন্ত্রী আবাস যোজনায়? পাওনি? আচ্ছা, কোনো লোন তো পাওনি তুমি বললে, কোনো সুযোগ সুবিধা তুমি পাওনি। তো এমনিতে তো আমরা জানি অনেক সময় যেমন হাঁসের, যেমন হাঁস মুরগ বা মাছের পোনা এরকম দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, যারা গরিব অংশের লোক আছে তাদের এইগুলি মানে মানে কিন্তু অনেকে এই নিয়ে কিন্তু লাভবান হয়। যেমন হাঁস, হাঁসের হাঁস যারা নেয় বা মুরগ যারা নেয়, আবার অনেকে আবার গাছ লাগায়। হ্যাঁ, গাছ বড় হলে হয়তো ফলের গাছ দেওয়া হয়, নারকেলের গাছ যেমন আছে, যেমন সুপারির গাছ আছে, এরকম দেওয়া হয়। এইগুলি পেয়েছ কখনো সুযোগ সুবিধা?
0: না,
1: এগুলি পাওনি?
0: না,
1: মানে তুমি সরকারি সুযোগ সুবিধা কিছুই পাওনি?
0: পাইনি
1: সরকারি সুযোগ সুবিধা এর জন্য তুমি কোনো যোগাযোগও করনি, বা তোমাকে দেওয়া হয়নি, বা তোমার রেগার কার্ডও নেই? তো তোমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা ভালো?
0: না, এখন রাস্তা বৃষ্টির লেগে হর না, পুরো রাস্তাঘাট ডোজার দিয়ে কাটিয়া এমনি ফেক ফেক পুরো লাগাইলেছে।
1: মানে বৃষ্টির জন্য কাজ বন্ধ?
0: বৃষ্টির লেগে বন্ধ না, আগে বৃষ্টি আসলে না কিছু করছে না, আর এখন তো বৃষ্টির লেগে করেন না,
1: এখন তো বৃষ্টি
0: ড্রেন হয়ে গেছে, রাস্তা বাকি রয়েছে পুরা।
1: মানে রাস্তা মানে ড্রেন হয়ে গেছে, এখন রাস্তাটা হয়নি, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ,
0: খুব খারাপ। টুকটুক গেলেও মানে বহুত বেজাল, মানে টুকটুক ধাক্কাইয়া নিতে লাগে, একজন পিছন তো ধাক্কা চালাইব, এরকম অবস্থা।
1: আচ্ছা, মানে একটা সমস্যা তোমাদের, সমস্যা আছে তোমাদের। তো এই মানে তোমাদের এই এলাকাতে মানে রাস্তাঘাটের অবস্থা বলে, এমনিতে বিদ্যুৎ তো থাকে সবসময়, কারেন্ট?
0: কারেন্ট তো কারেন্ট থাকে
1: থাকে।
0: আচ্ছা,
1: এমনি পানীয় জল, খাওয়ার জল আছে ঘরে ঘরে? কালে খাওয়ার জল,
0: খানির জল থাকে, মানে খানির জলের লেগে কিছু সমস্যা, ঝগড়া হয়। এক লাইনে দুই তিনজন যাইবা যাইতা, আর মানুষ হিসেবে তিন ইয়া চার পরিবার করিয়া নিত জল, আর দে আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা মতন দে জল, আর কের ঘরে যায় জল, কের ঘরে যায় না জল, বুঝা মানে খাটি দে লাইন।
1: তো তোমার সঙ্গে কথা বললাম, তুমি অনেক কিছু বললে, ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: শুনলেন সীমান্ত থেকে আকাশবাণী কৈলাসহর। এখন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শুনবেন।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর। এখন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন।

এতক্ষণ শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনলেন। আকাশবাণী কৈলাস শহর এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী দীপালী নাগ।

0: শুনুন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় বাংলা সংবাদের।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে আজ তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় 7% হতে পারে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশ। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারি। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে বলে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু, নিখোঁজ 41 জন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবন যাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত।
2: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
1: মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুবযোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান শ্রী মোদী। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশ নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, পদযাত্রা বা ওয়াকাথন, ধ্যান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচারের মতো নানা উদ্যোগ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমে পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, 100

0: সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ শ্রীনগরে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। প্রতিবেদন এই ইতিবাচক পরিস্থিতির কারণ হিসেবে এপ্রিল জুনে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি বা স্বল্প মেয়াদী অর্থনৈতিক সূচকের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জুন মাসে অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় 24.1% বেড়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা 11.5%, রপ্তানি 15.5%, শিল্পক্ষেত্রে ঋণ 19.2% এবং শিল্প উৎপাদন সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পশ্চিম সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকলেও ভারতে অভ্যন্তরীণ অর্থনীতি বেশ মজবুত। চলতি বছরের জুলাই মাসে দেশের কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং যাজপুরে বন্যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গতকাল থেকে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 5,700 মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংককে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। স্বাস্থ্য ভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতিমধ্যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের 11টি ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না বলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র ওই ব্লাড ব্যাংকগুলিতে গিয়ে রক্ত দিতে চাইলে তবেই তা নেওয়া হবে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
1: বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করব আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকম ভাবে যাতে তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।
0: রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের অদূরে সমুদ্রে আজ 271 জন যাত্রী ও ক্রু সহ একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন, 41 জন এখনও নিখোঁজ। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 225 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের হুনান প্রদেশের চাংশা শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে, 6 জন বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চারজনের। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। দাবানলে প্রায় 3,000 একর এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আবহাওয়া অনুকূল না থাকায় এবং দাবানল ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকার প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন।

0: আবহাওয়ার চরম ঝুঁকি থাকায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকার প্রথমবারের মতো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীরা এলাকা জুড়ে 2 লক্ষেরও বেশি একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া 10টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করবে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 2030 সালের এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। বক্সিংয়ের রেকর্ড 7টি স্বর্ণপদক জয়ের সুবাদে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের বিভাগে জেসমিন লম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতি চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সচিন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্ঘাল। ভারতের তন্বী শর্মা তাইপেই ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। তাইওয়ানে আজ ফাইনালে 17 বছরের তন্বী 21-16 ব্যবধানে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের আজ সমাপ্তি। 2030 কমনওয়েলথ গেমস হবে আহমেদাবাদে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। এখন লোকগীতি শুনবেন।

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5টা বেজে 55 মিনিটে, 6টা বেজে 2 মিনিটে অমৃতবাণী, 6টা বেজে 7 মিনিটে ভক্তিমূলক গীতি, 6টা বেজে 10 মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান, 7টায় সুপ্রভাত, 7টা বেজে 10 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7টা বেজে 25 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 8টায় প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 30 মিনিটে নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 40 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 10 মিনিটে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১টায় লাইভ অনুষ্ঠান সুরের ভেলা, 12টা বেজে 5 মিনিটে যুববাণী, 12টা বেজে 30 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1টা বেজে 5 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1টা বেজে 40 মিনিটে গজল, 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2টো বেজে 15 মিনিটে লোকগীতি, 2টো বেজে 30 মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টে হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই রয়েছে ইংরেজি সংবাদ, এর অপবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থের আসর, 6টা বেজে 30 মিনিটে মনসা মঙ্গল।

সাতটায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীত।

নেতৃত্বের অনুষ্ঠান মালঞ্চ। নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক সঙ্গীত। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 25 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।